আকাশবাণী পিলোনিয়া, শুভ সকাল, নমস্কার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ এবং বেশি আসীন 1433 বঙ্গাব্দ। শুরু হল আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওতে এখন সময় সকাল 6:03 হয়ে 58 সেকেন্ড।

0: আকাশবাণী মিলনিয়া অমৃতবাণী অনুষ্ঠান শুনবেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ।
1: আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী এবং আমরা যাহা হইতে ইচ্ছে করি তা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ইহা নিশ্চিত ভবিষ্যতে আমরা যা হইতে ইচ্ছে করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তা করিতে হইবে। অতএব আমাদের জানা উচিত

0: কিরূপে কর্ম করিতে হইবে। আমরা যাহা পাইবার যোগ্য তাহাই পাইয়া থাকি, অহংকার ত্যাগ করিয়া ইহাই যেন আমাদের উপলব্ধি করি। সঙ্গত কারণ ছাড়া কেহ কখনো দুঃখগ্রস্ত হয় না, কখনো কোনো আঘাত অকারণে আসে নাই, কখনো এমন কোনো অকল্যাণ সংঘটিত হয় নাই যাহার জন্য আমি নিজ হস্তে পথ প্রস্তুত করি নাই। ইহাই আমাদের জানিতে হইবে। নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধেক করিয়াছে বহির্জগৎ। এই প্রকারেই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এই রূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুইটির মধ্যে যাহা আমার হাতে তাহা আমি ছাড়িয়া দিব না। এক্ষেত্রে কেমন করি আঘাত আসিতে পারে? আমি যদি নিজের উপর যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনোই আসিবে না। যখন সকল দায়িত্ব আমাদের উপরে পড়ে, তখন আমরা সর্বশক্তি প্রয়োগ করিয়া যত ভালোভাবে কাজ করিতে পারি, আর কোনো অবস্থাতেই তেমন পারি না। আমি তোমাদের সকলকে আহ্বান করিতেছি, বলো দেখি, যদি একটি ছোট শিশুকে তোমাদের হাতে দিই, তোমরা তার প্রতি কিরূপ ব্যবহার করবে? মুহূর্তে তোমাদের জীবন বদলাইয়া যাবে। তোমাদের স্বভাব যেমন হোক না কেন, তোমরা অন্তত সেই সময়ের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাবে। তোমাদের উপর দায়িত্ব চাপালেই তোমাদের পাপবৃত্তি সব পলায়ন করবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাবে। নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হবে। আমি যা সৃষ্টি করিয়াছি তা আমি ধ্বংস করিতে পারি, অপরে যা সৃষ্টি করিয়াছে তা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। মনে রাখিও, তোমার প্রত্যেক চিন্তা, প্রত্যেক কার্যই সঞ্চিত থাকবে, ইহাই স্মরণ রাখবে। যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎ চিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করবে।
1: অমৃত বাণী অনুষ্ঠানে আজ শুনলেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান, নিবেদনে অরুণা মুখোপাধ্যায়।

এতক্ষণ নিবেদিত হল ভক্তিরীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে। নিবেদন করলেন অরুণা মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: Paling kacang tabuk. Kenal ayah, ne? Syakam kerani kok. Syakam kerani kok buat cinti ni kenal ayah, ne? TV bemar noro gini, kok kaisa thani. Mycobacterium tuberculosis bacteria ni bagai no TB bemar enggo. O bacteria belai no fusfuso no umani no kogo. Fia shak ni jesa jaga phano umani bo chung no ko romdi. Kidney, spinal cord, bokhrok, umahai jagarok bo ungo, joto borok fia TB manchak phano haimiak laya. Joramote najak khahangke, hamui thangu te joramote naya hangangke borok thui phano thangi mano. Abuni bagino, bini shini mari rok, shini mung rok no, chung shaimana ni nango. O TB bemar eba tuberculosis tamo, abuno chung pula kisha shaimanai. Shai kok bai TB nano, TB no unka tuberculosis koroksa ni shak ni te koroksa ni shago sholoi mano TB sholomani eba shori mani unka nobar ni bagine kuchuk mani hai chuk mani eba kukti dachar mani bishin tino ope mar beleki sholoko gui mano chini shak ni jesha jaga fano ngi man maba je jaga wo oxygen kabang kuk nahar jago chini shako romji thiyo এবা ফুসফুসও কবাং কুক অবহাই জাগা রগনো ও বেমার বেশি ইংকুক মানে নক ফিয়া ফুসফুস নি যে টিবি মানে আপনো পালমোনারি টিবি বহন যাব বিনি দাল বতঙ্গ দাল নি বিশেষ হো কাইব্রি নুসা পাবং খা হুজাকে তমনাই টিবি তাকে শঙ্কায় নুপসা তমনাই পালমোনারি তাকে শঙ্কা এক্সট্রা পালমোনারি টিবি আবো বিনি বেরাম তঙ্গ যত বেরাম নি বিনি সিনেমারি জুদা জুদা আপনি বাকি নমহাই বেমারং ফানো ব বেরাম নি ইংখা আপনো রুদিন চুং সাইমানী বিধি বেড়াই জানানি নাঙ্গাই সিনেমারি হিঙ্গাঙ্গাই সাকনি ব জাগাও ইং আপনো রুগী সে চুং বিনি সিনেমারি রগ্ন ব নোক নাই এবার সাইমান নাই ফিয়া তত্রাতেই ব্যাকরেং নি টিবি ইংখাঙ্গাই কিসা জুদা সিনেমারি ইংগো ফুসফুসও যে টিবি মানি আবো হাই বিন সিনেমারে খা হাতিও বার্থাম হাতি বার্থামি সে কবাং কুচুগি দমানি খাকলাব সাজাক মানি খুকতে ফেলে ফেলে জাক মানি লেং মানি কেবেল মানি বসাক অখুইয়া বরকনি সাকনি ওজন কমি থাকমানি কুচুক মানি তাই কসাং সাকি লুমানি অবাহে বন্ধুক চাকো হরমুক্তি থাইয়া অমাহাই সিনেম রকব সিনেমারি রকম নকশা বড় নি শাক বাক্সা বাক্সা খাকলায় চলাতে বরিনি শাক নীতি বি বেমার খাঁকাই জোদা সিনেমারি মোহনী ফিয়া আবহাইয়া তামনি বাকি অং হি সারা থাঙ্গাঙ্কাই ব্যাকটেরিয়া নি বাকি ন টিবি অঙ্গু আবাগিন কবাং মা কচাং মা এবা ফ্লু হাই ব্যাকটেরিয়া নবারও উড়ি ওই সলও যে বড় রক অঙ্কু গো অঙ্কুক যাক বরক বাই গানা তংখাঙ্কি হাইচুক কুচুকনি বিশিংতি খক্তি রক সাগ উড়িখাঙ্কাই অ বেমার সলাইমানো নাইকানি খেলাইনা থাকাঙ্কাই চিং বাহিকে খেলাইনানি নাং ব বমহাই টিবি অংখা পুলিয়া আবনো চিং সাইমানা নাংনাই সাকনানি রকবাই নাইচাকি আপনি ইয়াগুলো ব্যাকটেরিয়া বুধারণানি বাকি নাই বিধি চালানি বাকি রোগ নাই ফিয়া বিনি কোর্স ন পাই ন চালানি নাং নাই কোর্স পাই চাই আঙ্কাই ফিয়া হামিয়া নাই আপনি বাকি ন ও বেমার খাঙ্কাই ফিয়া বিধি যে রুব আবু পাই সুগি ন চালানি নাঙ্গো কা শুনানি বাকি হিঙ্গাঙ্কাই চিং টিবি অঞ্জাক আমচাই রগ এবা অঞ্জাক বড় রক পাই হাকসাল খাই তমনানি নাং নাই তাই বুই কুচুকে হাজুকে বুইনি খক্তর উড়িয়া দেখে শাক শাক ন শাক কাতেরি মা তংনাই যতনি সিনাম কক মানি হিংকাই চেন ডাক্তার বাই মানাই জাকনাই অমহাই সিনেমারি রক সাগো নুকসা খাংকাই তাই চামুন মুং রক বচেন kaham kay masanay los kenang eba beti kenang chamung dok no chen kabang kay chakang kay chawo tai pata dok no kor kay tapuni ojara dok mark strok ruin ay nokor kahang kay ba belay no shak thari mano shak shak no
1: phaji tabuk sang kisha mai ne le na মুকিতং রক কাইমানো রকি ককলাম রকিশা সং তাবক তো সং ছাইমানো কজামনে জরা রক হাবর রকা তাবং ন জরা রক কবং মা বলাই চামং রক ন সং নক্ষ ন কারি রক সারে চাইমানো আবনি বিশিং গ তং গ পালং বলাই মুকিতং এবা বলাই চামং হনে ছাইমানো যত ন বন সং কজাং মা জরা নি মুকিতং হনে ন শিনু ও পালং বলাই ন সং চাকাঙ্ক সিনি শাকনি কবং মা বেমার রোগ বকাশুও খনাই কক থানি ব কিসা হামরুও তে শাকনি বুকু রকন চুংরুও শাকন কচুং খাইরুও থুই কাহাম খাইরুও অমুই কি তংন সং নগ কাইনানি বাগৈ সং পুইলা হা কাহাম খাই চুয়াই ময়রৈ হা সুবুক সুবুক মা খালাইনে বুচলি সানানি সুকাং সুকাংনি দিন এবা নৈচুব্রৈ আবার সকাং চমুই তননানি নাংনাই তাম হমালে আবাহাইকে চমুই তন খাংকে বুচলি কাহাম খেয়ে পেখাক নাই তে আচাই নাই কাহাম পালং বলাই এবার পালং শাক ন সং মাননানি হিংকে সং মিষ্কি এবা অর্গানিক ফার্টিলাইজারক ন সং হাও চুয়াই ফুরু ন সং বন ববাই হাবাইকে সাপলই নাই সং হাসনামনানি নাংনাই তে বুঝলি এবার চারা আচাই মানে ইয়াগুলো সং সারাইনাই নখা সাল চার সুখ রকগুলো হংকে সং এবার সাজি সুখগুলো হংকে কিসে কিসে খে আচাই ফেমানি নুংনে আজরাও কিসে

0: 얘는 꽉 틈으로 따마따마동.
1: 아우, 뿌리야, 니야 파워제 꽉 틈 떠머니 디니, 아봉카, 고모티 디스트릭 폴리테크닉 풀 쿠마리 우데이폴 고모티 트리프라 인스튜트 워킹 인터뷰 나르짝나이 어 옥토벌 달니 샬찰 에바티니 인터뷰 나르짝나이 퐁 담티샤니 시미 아축 타이럭 동거 시빌 인지니어링 거 카이샤 컴퓨터 사이언스 앤 테크놀로지 거 카이샤 아버님 바기 령마리 인지니어링 ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ভূমি বাকি টেকনোলজি ও ডিগ্রি খাই যাক কনি জায়গা ন ডিগ্রি খাই যাক না নাই ফিজিক্স ও কাইসা কেমিস্ট্রি ও কাইসা সাকলাই যাক সাবজেক্ট ও মাস্টার ডিগ্রি খাই যাক আঙ্গানি নাঙানো ফার্স্ট ক্লাস ও ও আচুক থায়ো তাল চিশানি বাকি ন চড়া খাসক তোঙ্গানো পার ক্লাস নিবাগি নাই রং পার্শ্বকে রাজাক না হানি সাজাগ ইন্টারভিউ ডোনানি থাংপুরো লগি যত নাম মানে সিনমারি ব্লাই রকনো লগি তালাং থাংনানি নাং নাই অরিজিনাল তাই জেরক্স কপি পো লগি মা তালাং নাই
0: সদর মোহনপুর ইন্দু বাংলা নি ভারত বাংলাদেশ আরিও আর বারাম মিটার নিবিশিঙ্গ কিসা মানা রক বক্সিং জাকা আরাইদান রুক সবই নাই শালব্রম নি সানজানি দাম চার নিশিমি ফুংনি দাম বাজরা ও মানবক সিনজাক তং নাই মানবক সিনজাক তং নাই নভেম্বর তাল নি শাল নৈচি জরা তে সারা দকচি থাম কেরং নরক সবই নাই আজরাও লুক রক লাসু থানি আমান রকংখা খরক বা নিশাই কবাং লুক রক কুথুমি মাংলা তে লগিও মানে সিতরা এবার বিজরা মানে পেখাক নাই মানে এবার কুবুক মানে সর হায়েক বা লাথারক লগে তুই মাংলাখানি ব সাজাখা ফিয়াবা কিসে কিসা লুকুরক অ কেরংনি ফাতর তং নাই আবংখা সাখামিয়া নাইজাং না থাং না নাংনাই রক তে হাস্তে হাফংনি সামং বক্সিনজাক লুকুরক অ রায়দানি ফাতর তং নাই পিয়াবা ও রাজ্যের সবাই নিয়ে রং কেরং রোগ সৈন্য শাস্তির অবরো জাগনে হিনি সাজাক খা তাই দং মাস্টার অফ ফার্মাসি নিবাগে এডমিশন নিবাগে রিপসেট নিবি বখাক্তে অভয়নগর আগরতলা ত্রিপুরা কাইবেরি আচক থাই নিবাগে কয়লাই নাহার জাগে দং অব কাইনাই আচক থাই খাজাক বসং রোগ নিবাগে তে কাইনি দং খাজাকে বসং রোগ নিবাগে
1: সই সই চুকচাক মানে রোগ ন মানে বাকথানি শেপ রানানি বাগিনে হাপাং চাথে ফান লগ্নি বখাকতে সই সই খে লুকু রোগ ন মানদানান নহারিনে কেন্দ্র হাপাংনি বখাকতে সাপ্লাই চাকা ও অক্টোবরনি সালসানি সিমি স্মার্ট পিডিএস সিস্টেম স্যাটেলাইট রেশন কার্ড তৈনাই ডুপ্লিকেট মান মানে নাহারনাই রগ্ন রোতক তিখলাইনানি বাকে সামু চেঞ্জাকা যে বড় রক তাল দক রমইনি রেশন এবা হাফং ফালনকনি মানে রক নাহারিয়া এবার তিসায়া অবরগ্ন স্যাটেলাইট রেশন কার্ড হারিনাই সিনি জাগনাই তাই জরা কিসানি বাকিনাই খাগেতনি জাগনাই মানে রক তিখলে বাইনা খেতনি জাগনাই অবহাই কার্ড হোল্ডার রগ্ন তালথামনি বিশিঙ্গ ই কেও আই সি রেনানি নাংনাই তি সময়াগুলো ন বিনি মুংতাইসা মানে মান্নাই রকনি লিস্ট বুমুং শীতক জাগনাই নিনে সাকলাই জাখা
0: তাই দঙ্গ গোবং মা আমচায় ন এবা ওয়াকিং ইন্টারভিউ নি বিখাক বিশিং তৈনাই গেস্ট লেকচারার তালাং জাগাই দঙ্গ এবং কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট নিবাখাক তৈনাই তিনি অক্টোবর তালনে সালচার তিনি Fungi dam chishan

0: আমি জীবনী দাম থামনে বিশ্বঙ্গ বরং আর কই লাই না মুসংনাই রক এবার ইন্টারভিউ মানজাক না মুসংনাই রক বরক থাঙে মান হনে সাজাকা তালাংজাংনাই বেদেক রকমখা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স তাই তঙ্গ এডুকেশন বেঙ্গলি তাই হিস্ট্রি কমার্স তাই জিওগ্রাফি তাই তঙ্গ ফাইন আর্ট এন্ড ফিজিক্যাল এডুকেশন ও বেদেক রক তালাংজাংনাই হিনে সাজাকা বরক বরংনি নাংমানে যত বরংনি ডকুমেন্টস লগি তালাঙাই নাই সাকলাইজাক জড়াও থাঙাই নাই বরক মানজাক মানু কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট অনুকুটি ত্রিপুরাও থাঙাই নাই
1: লুকুরগনি হামগ্রাইনি বাগাইনাই খোয়াই হাঙ্করনি ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার আমচাইনি বিশিং খবজাকনাই লুকুরগনি বিশিং থাঙ্গলাই সুথানি কিসা সুখ মানা বক্সিং জাকমানি বি এন এস এস নৈশাইনি চি থাম বিশিনি সারাদক চি থাম কেরম নাহারি নাই খোয়া হাঙ্করনি নাইকল ফং হর দামচারনি সিমি তাইনি ফুনি দাম বা জড়া ও থাংলাই সুব মানা বক্সিং জাকা অব তঙ্গানো নভেম্বর তাল জড়া হাইফানো ও কেরম রুগী নাই সামুং ক্লাইনাই রক হাই মহকুমা বাই গসি যাক দাগি মু মানজাক রক হাপাং সামু সামু ক্লাই দনাই রক এবা হামিয়া বরক রগ্ন হামিয়া নাইনানি তালাংনানি অবাহাই রগ্ন হাঙ্কা হাঙ্কাই অমানা বক্সিং জাকলা মানানি ফাতার অতনি জাগান হানি সাকলাই জাকা
0: ওয়াকিন ইন্টারভিউ নে বিশংতেই নাই তালাংজাক নাই গেস্ট লেকচারার আব ফাইন আর্টস তাই ইংলিশ সাবজেক্ট অবতলাং জাগান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবন আগরতলা ওয়েস্ট রূপরানি বখাক দিই নাই ও আমজক মংনাহার জাগ নাই ও অক্টোবর তালনে সাতচি নেই ফুংনি দিবনে দামচিনে নিশিমি চ্যাং জাগ নাই বরং আমজক মংনাহার মানে বরক আর সাকলাই যাক সালো বরংনি নাং মানে সার্টিফিকেট অক্তলাঙ্গি নেই আরও থাং মান জাগে মানো বরংনি অংনা নাংনাই বরংনি মাস্টার ডিগ্রি খালাই যাক অংনানি নাংনাই রাও বাজিবা নাম্বার মানে পাশ খাই যাক অংনানি নাংনাই এসটি তাই এসি রংনি বাগে হিংকে রাও বা রিল্যাক্সেশন তংনাই বরক নেট হেক স্লেট হেক বা স্যার এস ইটি হেক পিএইচ ডি ডিগ্রি খেলাই যাক অংনানি নাংনাই হিনি সাজাকাস সাকা প্রিন্সিপাল অ্যান্ড এইচু আই এ এস ই কুঞ্জবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরানি বাকাক দিনে ও সাকলাইম কনসালটেন্ট এসোসিয়েট ত্রিপুরা আই এফ টি নে বাকাক দিই কিসা বুক চা চোখ থাইরক সুপুংনানি বাঙে কয়লেন হার জাগেই তঙ্গ বুক চা চোখ থাই তঙ্গ কাইচিনই কয়লাই রানানি পাইথাক সাল অনলাইনে বিশুংতে রানানি নাংনাই ও অক্টোবর তালনি সাজিবানি বিশুঙ্গ বরংনি উমর খাই রাজাকা বিশি চি চানি সুমি বাচি উমরনি বিশুঙ্গ অংনানি নাংনাই ফিয়াবা খাজাক বসং রংনি বাগে হিঙ্গে রাজনরক সহিন উমর ফলক রাজাগান হানি সাজাকা বরংনি আমজমং নাহার মানে সালতে থাইর কলেটনি বিশুংতে না বরং সাকলাই রাজাগান আউ
1: সেবগো বরংতলামনি গগো তাবুক ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা ও জুদা জুদা গ্রুপ বি তাই গ্রুপ সি ও নন টিচিং টেকনিক্যাল আচুক থাইনি বাগিনে বড় সেটা জাগি তো অনলাইনে বিশেষ তাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি আপনি আচুক থাই তো কাইদক রংমারিং না নাঙানে 60% মানিনে ডিপ্লোমা ক্লাইজাক না নাঙাই উমর থামচিনি বিশিং না নাংনাই তাকে সাংকাই সিনিয়র টেকনিশিয়ান গ্রুপ বি আচুক থে কাইব্রি অর বাহিন রংমারি 60% মানি নাই ডিপ্লোমা ফ্লাইজাক তাই বিশিক নৈনি এক্সপিরিয়েন্স তমনানি নাংনাই উমর থাম চিনি নি বিশিং নানি নাংনাই টেকনিশিয়ান গ্রুপ সি আচুক থাই কাই চিনি আপনি বাকি রংমারি ইংখা আইটিআই ফ্লাইজাক না নাংনাই 60% মানি পাস খাইজাক না নাংনাই উমর অবনি বাকে এঙ্গানো নেইচিসনি উমর জোড়া খাজাক নাই Takisha tong achuk thai laboratory assistant aboni bagai achuk thai tong kaidok group C aro bahaino 60% mani nei diploma khlaichakna nangai umor nei chisni junior engineer group C achuk thai kaibri civil electrical mechanical eba অববাই বাক্সা পরিজাক ডিপ্লোমা খ্লাইজাক নানি নাংনাই 60% নাম্বার মানি পাস খ্লাইজাক উমর নেচিস নি নিবিশিং নানা নাংনাই তাকাই সাথে তঙ্গ কম্পিউটার টেকনিশিয়ান গ্রুপ সি আচক থেকে আইথাম কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা আইটিআই খ্লাইজাক নানা নাংনাই যাবা কাইশাম আর বাহিনো 60% মানে নাই পাস খাইজা নাং নাই উমর নিচিস নি অনলাইন তে কইলাই ধনানে পাই থাক শালঙ্কা ও অক্টোবর তানি শালচি এবা 10 অক্টোবর 2026 জড়া ফি ইনকা ইউ আর ওবিসি তে ইডব্লিউএস জনি ব্যাংকে হাজার কাইশা কাইতে এসটি তে এসসি জনি ব্যাংকে 500 খাই অনলাইন তে নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই তিফানো রাং রহিমান হনাই সাজাকা তাইব গাহাম কাই শেমানা নিবাগৈ www.nita.ac.in অর নাইমান হনাই সাকলাই জাকা
0: শিবগো বরকলাং মানে কখনা মানে ইয়াগুলো ভাই দিতাব কিচ্ছা নাই নাই নাই না তিনি নি নগতি মানে কখলাম রগ সাকলাই জাকা নখা কিসা চুমি কবল জাক তং নাই তে কিসে কিসা আমচাইও কিসে মিসা ওয়াতে রগ ফাইফানো মানু হনাই সাকলাই জাকা তিনি ফুং জরা তুং মানে নুকজাকা থামচু ব্রুই ডিগ্রি সেলসিয়াস নিশিমি নজিবা ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ তাই তিনি সাপুং তুং মানে তঙ্গি মানো থামচি থাম ফুটা 4 ডিগ্রি সেলসিয়াস নিশিমি নজি থাম ডিগ্রি সেলসিয়াস নি বিশুঙ্গ নগর তো শিবুক মারে রাও চুকু চিচা নিশিমি রাও দকচি নি বিশুঙ্গ তং মানো হনে সাজাকা তে ওয়াতি রোগ তিনি ফাইমান চিদক ফুটা 4 মিলিমিটার নিশিম নিবিশঙ্গ ওয়াতি রোগ নুকজাগি মানো হনে নাই আবার তিনি নি ফুংনি দাম বাতামই সতে থামচে ও নবাতি বারক নি নাই মানে বিশুতে নুকজাখা আশোক জরা সং নবাতি বানি ক খনা লাগে ফাদি বাচানা নিশকাং রজা মুংতাং স খনা লাই নালেন তিনি খনা লেন হেমন্ত কুমার জমাতে আনি খরাঙ্গ তাই তিনি নিয়ে পান্দ তোমার আং মনিকা তাই আং শিল্পী

আশ্চর্যরা হেমন্ত কুমার জমাতেনি খরাঙ্গর চমুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি নিফুং হায়ং নি খরাং পান্দা অরণ পাইকা যতন হামবাই।

এতক্ষণ শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ব্যক্তি অনুষ্ঠান হায়ং নিয়ে খড়াং আকাশবাণী বেলোরিয়া।

আকাশবাণী পিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদে শুনবেন সকাল 7:25, 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী অরূপ মজুমদার। সকাল 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8:15। 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান 9:05। 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দা সাপ্তবদক গান দেশবন্ধন অনুষ্ঠানে। ভজন শুনবেন সকাল 10:30, বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্রের শুনবেন দুপুর 2:00। 2:15 শুনবেন আমার চোখে আকাশবাণী। উপস্থিত থাকবেন শিক্ষিকা সুতপা সেনগুপ্ত। পরে শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, আবৃত্তি করবেন সুমিত্র চট্টোপাধ্যায়। আমি নারী দুপুর 2:30 এই অনুষ্ঠানে শুনবেন এ পক্ষের গিন্নি, আজকের গিন্নি মনিকা সেন বিশ্বাস। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রজনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10, শুনবেন একে গীতিকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠানে প্রথমে শুনবেন

স্বরচিত ছোট গল্প ক্ষত্রক। পড়ে শুনবেন ককবরেকে আধুনিক গান, পরিবেশনে বিকাশ রায় দেববর্মা। কিষাণবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন বন্দনা, বাংলা ভক্তিগীতির অনুষ্ঠান। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরেকে স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন পাক্ষিক কুইজ। 9:00 যুববাণী। 9:30 শুনবেন সারগম। অনুষ্ঠানে ঝিনঝুটি ডাকে 7:00 বাজে শুনবেন শহীদ পারভেজ। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচী।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই শেষ লগ্নে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আমরা জানি এখন সবাই শারদীয় উৎসবের জন্য তৈরি হচ্ছেন, আছে উৎসব মুখর দিনগুলি, তাই সব বাড়িতে সবার মনে একটু দোলাতো লাগবেই। বন্ধুরা, এই অবহে আমরা চলে যাচ্ছি ইতিহাসের পাতায়, দেখে নেব আজকের দিনটিকে। আজ বেশি আসীন 1433 বঙ্গাব্দ এবং 8ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। এই দিনের 316 প্রথম কনস্টান্টাইন সিবেলের যুদ্ধে লিসিনিয়াসকে পরাজিত করেন, ফলে লিসিনিয়াস তার ইউরোপীয় ভূখণ্ড হারান। সেলসেডন কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয় 451 সালের আজকের দিনে। 624 সিবলা রায়তুল মুকাদ্দাস থেকে কাবায় পরিবর্তন করা হয়। তরুণ লুইয়ের নেতৃত্বে ফ্রাঙ্কীয় বাহিনী পশ্চিম ফ্রাঙ্কদের আক্রমণ প্রতিহত করে এবং সম্রাট দ্বিতীয় চার্লসকে, যিনি চার্লস দ্য বোল্ড নামে খ্যাত, আন্ডার নাখের যুদ্ধে পরাজিত করেন। সালটি ছিল 876। 1075 সালের আজকে দিনে দিমিত্রিয়ার জবনিমির ক্রোয়েশিয়ার রাজা হিসেবে সিংহাসন আরোহণ করেন। ইসাবেলা অব আঙ্গুলেম ইংল্যান্ডের রানী হিসেবে

সিংহাসনে আরোহণ করেন 1200 সালের আজকের দিনে। 1256 ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। ব্লিঙ্কার যুদ্ধের পর দ্বিতীয় মলাদেন সুবিজ অফ ব্রিবির ক্রোয়েশিয়ার বানপদ থেকে ক্ষমতাচ্যুত হন 1322 সালের আজকের দিনে। 1480 ওগ্রা নদীর তীরে মহাবস্থান মস্কোর ওপর তাতার শাসনের অবসান ঘটে 1480 সালের আজকের দিনে। 80 বছরের যুদ্ধে স্পেনীয়দের আলকমার অবরোধ প্রথম ওলন্দাজ বিজয়ের মাধ্যমে সমাপ্ত হয় 1573 সালের আজকের দিনে। 1645 জিনমস মন্ট্রিয়াল উত্তর আমেরিকার প্রথম সাধারণ হাসপাতাল চালু করেন। 1800 গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির ওই গবেষণার কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুবরেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন 1735 সালের আজকের দিনে। 1821 স্বাধীনতা যুদ্ধ চলাকালে পেরুর নৌবাহিনী গঠন করা হয়। 1821 ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি পশ্চিমা শক্তি ও চীনের মধ্যে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয় 1856 সালের আজকের দিনে। 1862 মার্কিন গৃহযুদ্ধ পেরিবিলেন যুদ্ধে কনফেডারেশনদের কেন্টাকি আক্রমণ প্রতিহত করা হয়। জুমচাষ ব্যবস্থাপনা মাসব্যাপী খরা এবং একটি শক্তিশালী শৈত্যপ্রবাহের কারণে পেস্টিকো অগ্নিকাণ্ড শুরু হয় যা গ্রেটের শিকাগো অগ্নিকাণ্ড এবং গ্রেট মিশিগান অগ্নিকাণ্ড সংঘটিত হয় 1871 সালের আজকের দিনে। 1879 প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ শুরু হলে চিলির নৌবাহিনী আঙ্গামোসের যুদ্ধে পেরুর নৌবাহিনীকে পরাজিত করে। 1881 ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয় এবং এ ঝড়ে অন্তত 3 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। 1800 ভিয়েতনামের উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলির সাথে যুদ্ধবিগ্রহে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স 19 শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের দিনে এই তারা সম্পূর্ণ ভিয়েতনাম দখল করতে সক্ষম হয় 1885 সালে। 1895 কোরীয় সম্রাজ্ঞী মিয়ংসং জাপানি অনুপ্রবেশকারীদের হাতে নিহত হন। প্রথম বলকান যুদ্ধ শুরু হয় যখন মন্টিনিগ্রো উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1912 সালের আজকের দিনে। 1918 প্রথম বিশ্বযুদ্ধ কর্পোরাল এলভিন সি ইয়র্ক 18 জন জার্মান সৈন্যকে হত্যা করে এবং 132 জনকে বন্দী করে যার জন্য তিনি মেডেল অব অনার লাভ করেন। সালটি 1918। 1919
মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরেজি সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়। পিটার্সবার্গের বোফোর্স ফিল্ডে KDKA প্রথম সরাসরি ফুটবল খেলা সম্প্রচার করে 1921 সালের আজকের দিনে। 1932 রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স গঠন করা হয়। পোলানকে জার্মানির অঙ্গীভূত করা হয় 1939 সালের আজকের দিনে। 1941 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রস্তভের যুদ্ধের প্রাথমিক পর্যায়ে জার্মান বাহিনী মারিউপোল দখলের মাধ্যমে আজব সাগরে পৌঁছায়। 1941 সালের আজকের দিনে 1943 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন ক্রিটের কার্লি ক্রাটিসে ফ্রেডরিক গুবার্টের আধাসামরিক বাহিনীর হাতে প্রায় 30 জন বেসামরিক নাগরিক নিহত হন। ইংল্যান্ডের হ্যারো অ্যান্ড ওয়েল্ডারস্টুন রেল দুর্ঘটনায় 112 জন যাত্রী নিহত হন 1952 সালের আজকের দিনে। 1954 হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হানয় দখল করেন। 1962 সালের আজকের দিনে

গেরিলিয়া নেতা যে গেভারা ও তার সহযোগীরা বলিভিয়ায় বন্দী হন। পরদিন গেভারাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৯৬৭ সালের আজকে দিনে। ১৯৬৯ শিকাগোতে ওয়েদার আন্ডারগ্রাউন্ড কর্তৃক আয়োজিত ডেজ অব রেজের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সালটি ১৯৬৯। আলেকজান্ডার সোলজেনিৎসিন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৭০ সালের আজকে দিনে। ১৯৭৩ ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতার কেন্দ্র এলবিসি সম্প্রচার শুরু করে। ইয়ম কিপুর যুদ্ধ শুরু হলে মিশর অধিকৃত অবস্থানে ব্যর্থ হামলায় ইসরায়েলের ১৫০টিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস হয় ১৯৭৩ সালের আজকে দিনে। ১৯৭৩ সালের এই দিনে স্পাইরোস মার্কেনিজ গ্রিককে সংসদীয় শাসনে ফিরিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টার ৪৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেন। ১৯৭৪ জালিয়াতি ও অব্যবস্থাপনার কারণে ফ্র্যাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক ধসে পড়ে, সে সময় একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংক ব্যর্থতা ছিল। অস্ট্রেলিয়ার ক্যান ওয়ারবি ফ্লোয়ারিং বাঁধে ২৭৫.৯৭ নট গতিতে বর্তমান বিশ্ব জলগতি রেকর্ড স্থাপন করা হয় ১৯৭৮ সালের আজকে দিনে। ১৯৮২ পোল্যান্ড সলিডারিটি এবং অন্যান্য সকল ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করে। ১৯৬২ সালের আজকের দিনে হংকংয়ে কুয়াই চুঙে সিপেল মার্কু পশম কারখানায় বিস্ফোরণ ঘটে, এতে ১৪ জন শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয় ১৯৮৬ সালের আজকের দিনে। ১৯৮৯ হাঙ্গারিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯১ ব্রিউনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার সাথে সকল রকম সরাসরি সম্পর্ক ছিন্ন করে। সালটি ১৯৯১। ১৯৯১ সালের আজকের দিনে স্পিকার আব্দুল রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০১ সালের আজকের দিনে ঘন কুয়াশার মধ্যে ইতালির মিলান থেকে উড়ানের সময় একটি দুই ইঞ্জিনের সেসনা ও ক্যান্ডিলে বিয়ান এয়ারলাইন্সের জেট বিমানের মধ্যে সংঘর্ষ হয়, এতে ১১৮ জন যাত্রী নিহত হন। ২০০৫ উত্তর পূর্ব পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরের কেন্দ্রীয় শহর মুজাফরাবাদে ৭.৬ রিক্টার স্কেলে ভয়াবহ ভূমিকম্প হয়। স্মরণীয় এই ভূমিকম্পে প্রায় ৯০,০০০ মানুষ নিহত এবং ৩৩,০০০ মানুষ আহত হয়েছিল। ২০১৬ হারিকেন মেথিউর প্রভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় ৯০০ এ পৌঁছায়। ২০২০ দ্বিতীয় নাগনোর কারাবাখ যুদ্ধ শুরু হয়। আজারবাইজান সুসান গাজানেৎস এর ক্যাথেড্রাল দুবার ইচ্ছাকৃতভাবে আঘাত হানে। এবারে জন্ম
ইংরেজি সংবাদপত্রের প্রকাশক এবং ইংরেজ উদ্যোক্তা তৃতীয় জন ওয়াল্টার এর জন্ম 1818 সালের আজকের দিনে। মার্কিন যুক্তরাষ্ট্রের 19তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি হেইজ এর জন্ম 1822 সালের আজকের দিনে। আলাউদ্দিন খাঁ ওস্তাদ ও তার বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত ছিলেন, সেতার বাদক ও সানাই বাদক, এর জন্ম 1862 সালের আজকের দিনে।

অটো বারবুক নোবেলজয়ী জার্মান শরীরতত্ত্ববিদ ও চিকিৎসকের জন্ম 1883 সালের আজকের দিনে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী ভূপেন্দ্র কুমার দত্ত, এর জন্ম 1892 সালের আজকের দিনে। নোবেলজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক রডনি রবার্ট পোটার, এর জন্ম 1917 সালের আজকের দিনে। সমরেশ রায়, ভারতীয় সঙ্গীত শিল্পীর জন্ম 1922 সালের আজকের দিনে। অভিনেতা রাজকুমারের জন্ম 1926 সালের আজকের দিনে। ভারতীয় যোগগুরু হংসা যোগেন্দ্র, এর জন্ম 1947 সালের আজকের দিনে। আধুনিক বাংলা অনুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক জগলুস হায়দার, এর জন্ম 1965 সালের আজকের দিনে। বন্ধুরা শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিন থেকে। এবারে এখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় মিতা হক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে। এবারে কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে কিছু কথা শুনব। কিষাণ ক্রেডিট কার্ড হল KSCC, যার সংক্ষিপ্ত নাম। ভারতের কৃষকদের সহজ শর্তে ও সময় মতো ঋণ দেওয়ার একটি সরকারি প্রকল্প। এটি চালু হয় 1998 সালে। এর লক্ষ্য হল চাষের খরচ, ফসল কাটা ও রক্ষণাবেক্ষণের জন্য ঋণ দেওয়া, কম সুদে ঋণ দেওয়া, সময়মতো পরিশোধ করলে অতিরিক্ত ছাড় মেলা, নির্দিষ্ট সীমা পর্যন্ত কোনো বন্ধক বা জমায়েত ছাড়াই ঋণ পাওয়া যায়, কার্ডধারীদের জন্য দুর্ঘটনাজনিত বীমা কভারেজ থাকে। এবারে কিভাবে আবেদন করবেন, জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করা যায়। প্রয়োজনীয় নথিপত্র যেগুলি প্রয়োজন এবং যেভাবে আবেদন করা যায় সেগুলো হল, এর প্রথমত এর বয়স সীমা

18 থেকে 75 বছরের মধ্যে হতে হবে এবং 60 বছরের বেশি বয়স হলে একজন আইনি উত্তরাধিকারীকে সহ আবেদন করি বা কোবরা ওয়ার হিসেবে রাখতে হবে। নিজের চাষের জমি আছে বা এমন সব একক বা যৌথ কৃষক আবেদন করতে পারবেন। অন্যের জমিতে চাষ করেন এসব বর্গাদার বাগ চাষি বা ভাড়াটে কৃষকরাও কেসিসির জন্য আবেদন করার যোগ্য। পশুপালন, হাঁস মুরগি পালন এবং মৎস্য চাষের জন্য যারা যুক্ত তারাও এই কার্ডের সুবিধা পাবেন। কৃষকদের স্বনির্ভর গোষ্ঠী SHG বা যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী JLG তারাও আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি হল আধার কার্ড বাধ্যতামূলক, ভোটার আই কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, খতিয়ান পর্চা বা রাজস্ব দপ্তর দ্বারা প্রত্যয়িত জমির মালিকানার নথিপত্র, আবেদনকারী জমিতে কি ধরনের ফসল চাষ করছেন বা করবেন তার একটি ঘোষণা, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অনলাইনেও আবেদন করা যায় এবং সঙ্গে পছন্দসই অ্যাকাউন্ট থাকা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা আবেদন করতে হবে। শুনলেন কৃষণ ক্রেডিট কার্ড বা KCC নিয়ে কিছু কথা এবং বন্ধুরা সঙ্গে শেষ করছি আজকের আজ সকালের অনুষ্ঠান। কাল সকালের প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কাকবরক সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুথি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানস শাহ ও দিয়া চিতালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জশভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC-র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরের প্রসার। গতকাল শুরু হওয়া 4 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজন উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে তিনি প্রধানমন্ত্রী প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য, নিখুঁত। বিমান বাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের জন্য দেশ রক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্ধু সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া, তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা, 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। বিবৃতিতে আরো বলা হয়, দিল্লি কাস্টমসের উচ্চ পর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি ও সুরক্ষা ব্যবস্থা মেনেই কাজ সম্পন্ন করেছে। নতুন দিল্লির ভারত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের আহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারের জিএসটি ব্যবস্থার এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গত রাতে আবিজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তেনে তাই বিদেশমন্ত্রী জানান, পারস্পরিক বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর অংশীদারিত্ব জোরদার করা নিয়ে উভয় দেশে বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে ঘানায় সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকোয়ার কাছ থেকে জয়শঙ্কর ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে ঘানার অংশগ্রহণের স্বীকৃতিপত্র ঘোষণা গ্রহণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও কাশ্মীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। গত 30 সেপ্টেম্বর ও 1 অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গত রাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতকাল এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 তলা একটি আবাসন ধ্বংস হয়ে যায়। এছাড়া কিভ, ওলেকসান্ড্রিয়া ও ক্রেমেনচুনকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের বাহিনী 44টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং 117টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও পুরো হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 87 বছর বয়সী এই মহিলার বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরের হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনা জোট জানিয়েছে তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আল জাদিদ এবং বাবেল মান্দে প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্মেলনে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুদৃঢ় করা এবং কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কাজ করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে 4টি মূল বিষয়ের উপর আলোচনা করা হবে। উন্নত পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, প্রাতিষ্ঠানিক ও আইনি পরিকাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারীর সুরক্ষা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কার্যকারিতা ও সুফল বাড়িয়ে নারী ক্ষমতায়ন। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইকিয়াভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়া 2026-এ শ্রী সিং সিঙ্গাপুর সেশনে অংশ নেবেন। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এডওয়ার্ড ইউনেস্কো ও বেনার্দেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। অলিম্পিক পদক জয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজিৎ সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলবে চলতি বছরের চূড়ান্ত ও চূড়ান্ত ISSF বিশ্বকাপ। চলতি মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চায়না ওপেন টেনিসে আজ বেজিংয়ে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালের 7ম বাছাই ক্যারোলিনা মুসোভা 26তম বাছাই নিকোলা বার্তুঙ্কোভার মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে 4র্থ বাছাই মীরা আন্দ্রিভা 19তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভার মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2030 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শান্তি ও অগ্রগতির স্বার্থে একটি অবাধ, উন্মুক্ত ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত সাগর মন্থন দ্য গ্রেট ওশনস ডায়ালগের তৃতীয় সংস্করণের লিখিত বার্তায় তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য দেশের সামুদ্রিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করার সাথে যুক্ত। ভারতের বন্দরগুলোর ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আধুনিক সামুদ্রিক আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে আজ নয়াদিল্লিতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক বসছে। বিরোধ নিষ্পত্তি, ইনপুট ট্যাক্স, ক্রেডিট প্রাপ্তি সহজ করা এবং কর সংক্রান্ত খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্র একটি পঞ্চমুখী সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে। এর মধ্যে রয়েছে ক্রেতা বিক্রেতার ইনভয়েসের স্বয়ংক্রিয় যাচাইকরণ, নথিপত্রের বোঝা হ্রাস, ক্ষুদ্র করদাতাদের রিটার্ন ফাইলিং এর সংখ্যা কমানো এবং ছোট ব্যবসার বহু রাজ্যে পৃথক রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা প্রত্যাহার। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের 12 সদস্যের একটি দলের আজ এডিনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে বাইক র্যালির সূচনা হবে। প্রায় 3,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলটি গুজরাটের একতানগরে পৌঁছবে। মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলা এই র্যালির মূল উদ্দেশ্য। উল্লেখ্য, আগামী 31 অক্টোবর একতানগরে রাষ্ট্রীয় একতা দিবসের মূল প্যারেড অনুষ্ঠিত হবে। টিবি মুক্ত ভারত অভিযানের আওতায় জোশ টিমের জাতীয় সূচনা কর্মসূচি আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিবি নির্মূল এবং সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। আগরতলায় দিনে 68.1 লক্ষ লিটার পরিশোধন ক্ষমতার সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন নাগরিক পরিষেবা প্রকল্পের উদ্বোধন হবে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া অনুষ্ঠানে র্যাপিড রেসপন্স টিমের গাড়ি, ট্রাক মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কার এবং এআই ভিত্তিক পরিষেবা চালুর কর্মসূচি রয়েছে।

সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়। এবছর রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন ফরাসি রসায়নবিদ অনি কাগান এবং জাপান রসায়নবিদ কেনসো সোয়াই। অসামঞ্জস্যপূর্ণ জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং শত অনুঘটক প্রক্রিয়া ও সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ ত্রিপুরার নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কোচদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শিবির আজ শেষ হয়েছে, গতকাল শেষ হয়েছে। বিলোনিয়ার বিকেআই মাঠে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। শিবিরে 15 জন কোচ অংশ নেন। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্বজার উমানোর রোগী অসেবনা হার নাই যত নক হামিয়া ভারত নুন তাই নিন নুকুন নি বড় রঙের শাখা হামনার তানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিয়ে শাইনি জি থাম দাঙ্গু দাং রাং নাঙ্গিয়া ওই চুবা মুগু বুই দাং ত্রিপুরা গনাঙ্গুই নো আয়ুষ্মান কার্ড নাম নানি সামু খ্লাই জাগি রঙ কেম্প শাখা হামনারু না যত নি মান থাই আয়ুষ্মান উন্তুন যত নি নুকুন তেই পো কাহান কে শিনা নি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদ বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লির কেতালনি যশোভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেস নি ফিল্ড চিফ নাম ফিরমুগ্ন চেঙ্গিরিবানে তাকলাইনি কুথুমলাইমুংনি ওয়ানসক মুঙ্গু বাকাঙ্খা স্কিল উইদাউট বাউন্ডারিস টেলি মানজুমুং ডিজিটেল মানজুমুং তৈ তাং সেপনি হামক্রাইও ভারত বুসকাঙ্গি টংমানি কক রক্ন খুরসা জাগানো অকুথুমলাইমাব সালব্রী রমই সংসার জাকনা থাঙ্গি টংমা অকুথুমলাইমাব কাইসা রানী গবাং হাকতর মানজাগানে 5G, 6G, AI, semiconductors, cyber naima thangte, quantum manju mungno khobui juda juda dikhil no tei koklam shalai jagane. মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী হায়ুংনি টংক চাংতাই হামসা মুংনি বাকি কাইসা ফিয়ক জাকতাই রায়দারক জাক হায়ুং বেরেমনি তৈয়ুং রায়দাস নামনানি কবক মুং নারেখা মিয়া দিল্লি কেতাল সংসার জাক সাগর মন্থন দ্য গ্রেট ওশেন্স ডাইলগ নি উলথামস নাম ফির মুংন তৈয়ী সৈজাক কক মুঙ্গ বসাকা নৈ সাই ব্রিচি সিনি বিশিনি বিশিং হামসা জাক ভারত নাম তিসানা নাহারৈ তৈয়ুংনি বাবাইন তৈব ফানক্রা খাইনানি নাঙ্গানো কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমণ তৈদুল মুম্বাই তিনি দিল্লি কেতালো মানৈতেই শেপ অল এবা জিএসটি কাউন্সিল নি ফিল বাচিসনি ককলাম সালাইমা সংসার জাগানো কেবেং মুং পাইরিমুং ইনপুট ট্যাক্স ক্রেডিট মান মুং লাইতেসা ক্লাইনা তৈ অল নতুয়ী বাইমুং হলি রানো নাহারৈ কাইসা কাইবাস নাম ফির মুংনি কক সাপ্তি সাজাগানো অকুথুম লাইমাও সালসাবো দক চিদক পয়েন্ট সারা সাই লিটার সাকিমা ফানগনাং সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস নামনানি হলং থং কাইমানো খবই জুদা জুদা লোক হামক্রাই তাংগতাং তিনি আগরতলা ও চেংজাগানো পান্ডা নারুবাই অকরা আঙ্গি মানজাগানো ত্রিপুরানি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাতে বোমানজাগানো আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আকর্ষণ পান্ডা রেপিড রেসপন্স টিম নি মালখুং ট্রাক মাউন্টেড ওয়াটার ক্যানার তৈ এ আইরেকজাক সেপ চেংনানি কক বঙ্গ হাকতর গনাঙ্গি সংসাজাক সেবা সংকল্প অভিযান নিবাগ হাস্তিনি কাইচার হাঙ্করব চেংজাকা সেবা জ্যোতি কল যাত্রাতে বিকশিত ভারত সংকল্প যাত্রা মিয়া আগরতলা চিলড্রেন্স পার্ক মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনো চেঙ্গি রেখা পান্ডা মানজাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আয়ঙ্গ আম্বাসা কৈলাস শহর বিলুনিয়াতে উদয়পুরব জুদা জুদা সামগুতাং নিবিশিংতেই সেবা জ্যোতি কল যাত্রা চেংজাখা হাস্তে মন্ত্রী সভানী আদং রকনি মানজাক মুম্বাই জুদা জুদা বখাকসেও ও সামগুতাং সংসার জাখা রাষ্ট্রীয় একতা দিবস নরগৈ ত্রিপুরা পুলিশ নি খড়ক চিরে আদংনি

0: ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা প্রতাপগণী সাধু তিলাওয়া হাপাংনি হোমিওপ্যাথিক মেডিকেল রংন কতরতাই নেতাজি সুভাষচন্দ্র হোমিওপ্যাথিক শাখ হামদকন চেঙ্গি রেখা মন্ত্রীকরা শাখা কায়দক জি আচুক থাইগেনাং অর রংন কতর হোমিওপ্যাথিক শাখ নাইমানি কতাল সেপ আচায়ানে পান্ডামাঞ্জাখা আগরতলা পুরনাইখাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত শাখাম সচিব কিরণ গীতে আকর্ষণ হাস্তে হাপাং গ্রুপ বি গ্রুপ সি তে গ্রুপ ডি সেবক লংনাও আমজক মুংনাহারনানি বাগৈ স্টাফ সিলেকশন কমিশন ত্রিপুরা সংসানানি ককচং মুংনাহারকা বেড়াইক্রিতে চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর অকক তোমানো রেখা বসাকা হাস্তে মন্ত্রীসভাব ককলাম সালাইমাও রেম চুকুতে রেমচিনি বাগৈ এস টি জি টি ক্যাটাগরি ব খরক স্নিরা রংনাই লংনানি গসিমুং রেজাখা বুনিয়াদী রংনাই খুংনি বিশৃঙ্গ খরক থামরা দক চিসা পুইলা বেরামনি রংনাই লংজাগানে আবনকারী জুদা জুদা ক্যাটাগরি ব মালমাতা হামক্রাই নাইখুঙ্গ কাইসারা ব্রীচিবা কেরং নাইখুঙ্গ কাই বাচিবা রং নাইখুঙ্গ কাই চি ব্রী আগরতলা পুরনাইক্রায় কাই নৈরা চি থাম চিতক জাগানে শৈশিলাম তাং সেপ্তে তংখর নাইখুঙ্গ খরক চার এল ডি সি তে হদা হামক্রাই হদা রংনাইখুঙ্গ খরক বা ব্লাইন্ড এডুকেটর লংজাগানে তাবুক নবতিবারনি ককতুমা তিনি নখাকিজা মনাকজাক তঙ্গানে হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈওয়াতৈ ওয়াউইমানুহনি হজাক মুংরেখা নবতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তঙ্গমানি 23 ডিগ্রি সেলসিয়াস ফুংদাম বাতামৈ সতি 33 জরা ওয়াতিবাখা চিদক 0.2 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানে সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাব
1: আকাশবাণী মিলনীয় আমাদের স্টুডিওর দেখার সময় সকাল 7:47 হয়ে 2 সেকেন্ড শুনবেন গীতালীন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শিল্পী অরূপ মজুমদার

এতক্ষণ পরিবেশিত হলো গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন অরূপ মজুমদার। আকাশবাণী পিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন ছায়াগীতি, অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান। বন্ধুরা, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, সে স্বপ্ন যদি একদম মনমত হয় তাহলে তো কথার শেষ থাকে না, আনন্দের সীমা থাকে না। শুনব সাগরিকা ছবির গান, গানের শিল্পী শ্যামল মিত্র, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

মনে আনন্দ থাকলে যে কোনো সময় মুখ থেকে গান বেরিয়ে পড়ে, সে দিনে হোক আর রাতে হোক। এই গান যদি আরো মধুরমর হয় তাহলে তো আরো ভালো। শুনবো পথে হলো দেরি ছবিটি গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

রাত দিনের পর তো রাত আসেই, আর এই রাত যদি মধুময় হয় তাহলে আর কথার শেষ থাকে না। শুনব দ্বীপ জেলে যাই ছবিটি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী নিজেই।

গান শুনিয়ে বা গান গেয়ে বা গানে মন মজে দিব্যি দিন চালিয়ে যাওয়া যায়। ওই গান যদি মনমত হয় বা মনোমুগ্ধ হয় তাহলে কথার শেষ থাকে না। শুনব দয়ানেয়া ছবির গান, শিল্পী শ্যামল মিত্র, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং শিল্পী এবং সুরকার শিল্পী নিজেই।

শ্রোতা বন্ধুরা শুনছেন ছায়াগতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আমাদের মন চেয়েছে বলে কিন্তু আমরা সবকিছু করতে পারি না। স্থান কাল পত্র দেখেই মনের ইচ্ছা পূরণ করতে হয়, নচেত জীবনে দুর্গতি। শুনব সংখ্যাবেলা ছবির গান। গানের শিল্পী লতা মঙ্গেশকর, গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

বন্ধুরা, হারিয়ে যেতে যেতেও আবার ফিরে আসা যায় যদি মনে ইচ্ছা থাকে। স্বইচ্ছে যারা হারিয়ে যায় তাদের কিন্তু খুঁজে পাওয়া যায় না, তারা নিমেষেই মিশে যায় অন্য জগতে। শুনব কখনো মেঘ ছবির গান, গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটির গীতিকার এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

জীবনে কি সব পাওয়া যায়? পাওয়া যায় না, সব আশা কখনোই পূরণ হয় না। কিছু আশা অপূরণ থেকে যায়, আর কিছু অচানক হাতে চলেও আসে। শুনবো তিন ভুবনে পাড়ের ছবির গান, মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

স্বপ্ন। মানুষের জীবনে কখনো কখনো মসৃণ পথ নিয়ে আসে, আবার কখনো কখনো দুঃস্বপ্ন মানুষের জীবন দলিসাত করে দিতে পারে। শুনব প্রথম কদম ফুল ছবির গান আশা বসলের কণ্ঠে, গানটির গীতিকার এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

মনে আনন্দ থাকলে সবকিছু নতুন লাগে, নতুন আকাশ, নতুন বাতাস, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই সব ভালো লাগে, নতুন লাগে। শুনব হার মানা হার ছবির গানটি, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার সুদিন দাশগুপ্ত।

আমরা অনেক সময় অনেক কিছু জানি, তবে কখনোই মুখ ফুটে বলতে পারি না। মনের কথা মনেই রয়ে যায়, তখনই বুঝে নিতে হয় আকার ইঙ্গিতে বা চোখের ভাষায়। তাও যদি না বুঝতে পারে বা যার বোঝার ক্ষমতা নেই, সে দুঃখ বুঝবে কি করে? এবং যে আশা করেছেন তার মনে দুঃখের শেষ থাকে না। শুনবো অনুরাগের ছোঁয়া ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অজয় দাশ।

আমরা বিশেষ বিশেষ দিন থেকে স্মরণে রাখি, তা কখনো বলার চেষ্টা করি না, বা বলার চেষ্টা করলেও আমরা কখনো বলতেই পারি না। শুনব অন্তরালের ছবিটি গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার বাপ্পী লাহিড়ী, আর শিল্পী কিশোর কুমার।

শ্রোতা বন্ধুরা, কিশোর কুমারের কান্ট্রি অন্তরালে ছবির গানটি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর সঙ্গে শেষ করছি ছায়াগীতি অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: ये संवाद जो अभी आप सुन रहे थे, ये थे नाना पाटेकर का अग्नि साक्षी में दिया हुआ संवाद। और खेलों में पेचिंग में मानुष शाह और दिया चिताले ने इतिहास रचते हुए WTT चाइना ग्रैंड स्मैश टेबल टेनिस के सेमीफाइनल में अपनी जगह पक्की कर ली है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানের শুরুতেই সব শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে এই সকালবেলাতেই আমরা পেলাম একটি দুঃসংবাদ। শিল্পী নানা পাটেকরের জীবনাবসান। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর, যার প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর, তিনি 75 বছর বয়সী গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি নানা পাটেকর অভিনীত বিভিন্ন হিন্দি ছায়াছবির গান শোনাবো আজকে গানে গানে অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, ক্রান্তিবীর ছবি থেকে। গানটি গেয়েছেন প্রফুল দাভে, স্বপ্না ওয়াস্তি এবং সুদেশ ভোসলে।

0: নানা পাটিকরের আসল নাম বিশ্বনাথ পাটিকর, তবে অভিনয় জীবনে নানা নামেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। মূলত হিন্দি এবং মারাঠি সিনেমায় তিনি কাজ করেছেন, কাজ করেছেন তামিল সিনেমাতেও। 1978 সালে গমন সিনেমা দিয়েই তার অভিনয় জীবনের সূচনা হয়। চলচ্চিত্র এবং থিয়েটারে অভিনয়ে হাতে খড়ি হওয়ার আগে তিনি মুম্বাইয়ের জে জে স্কুল অফ আর্টে পড়াশোনা করেছিলেন। এবারে শুনব তারই অভিনীত একখানি ছবি, নাম কোহরাম। গানটি গেয়েছেন অমিত কুমার এবং সুদেশ ভোঁসলে।
1: नए वीडियोस को देखने के लिए सब्सक्राइब

নানা পাটেকর ছিলেন এক ব্যতিক্রমী অভিনেতা। তার গলার স্বরের ওঠানামা, চোখের স্থির দৃষ্টি, শরীরী ভাষা এবং সংলাপ উচ্চারণের এক স্বতন্ত্র ছন্দ ছিল। আর সেই অভিনয় ভাষাই কখনো চরিত্রকে করে তুলেছে ভয়ঙ্কর, কখনো অসহায়, কখনো আবার নিখাদ হাসির উৎস। এবারের গান গুলাম এ মুস্তফা ছবি থেকে, গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং হরিহরণ।

Aqui.

1978 সালে মুজাফফর আলীর গমন ছবি দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু। তারপর থেকে একের পর এক ছবিতে অনবদ্য অভিনয় করে গেছেন। তিনবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। 1989 সালে পরিন্দা ছবিতে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্যে জাতীয় পুরস্কার পান। এরপর ক্রান্তি ছবির জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে তিনি 1999 সালে পুরস্কার জেতেন, আর তৃতীয়বার পুরস্কার আসে 1997 সালে অগ্নিসাক্ষী ছবির জন্যে। অঙ্গাস, পরিন্দা, ক্রান্তিবীর, অপহরণ ছবিতে অভিনয় করে চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন এই প্রয়াত, সদ্য প্রয়াত অভিনেতা। এবারের ছবি ওয়েলকাম, গানটি গেয়েছেন আনন্দরাজ আনন্দ এবং শ্বেতা পণ্ডিত।

গানটি শুনলেন অঙ্কুশ ছবি থেকে, গেয়েছেন অশোক খোসলা, মুরলীধর এবং পূর্ণিমা। শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন সদ্য প্রয়াত অভিনেতা নানা পাটেকর অভিনীত বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। নানা পাটেকর, তিনি সেনাবাহিনীতেও কাজ করেছিলেন। টেরিটোরিয়াল আর্মিতে 1990 থেকে 2013 সাল পর্যন্ত তিনি সেবা প্রদান করেন এবং অনারারি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা লাভ করেন। 1999 সালের কার্গিল যুদ্ধেও তিনি অংশ নিয়েছিলেন। এবারের গান প্রহর ছবি থেকে, গেয়েছেন সুরেশ ওয়াদকার।

এবারের গানটি শুনুন, শক্তি ছবি থেকে, গেয়েছেন প্রভু দেবা এবং সুখবিন্দার সিং।

নানা পাটেকর ছবি পরিচালনাও করেছিলেন। তিনি প্রহার এবং দ্য ফাইনাল অ্যাটাক এই দুটি সিনেমা তিনি পরিচালনা করেছিলেন।

আগেই বলেছি নানা পাটেকর ছিলেন বিরল অভিনেতা। পরিন্দায় অন্নার চরিত্রে তার অভিনয়ে হিংস্রতা এবং মানসিক অস্থিরতার যে মিশ্রণ দেখা যায়, তাই তাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্রের পুরস্কার এবং ফিল্মফেয়ারের সেরা সহ অভিনেতার পুরস্কার। অগ্নিসাক্ষীতে মানসিকভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে আবারও তার অভিনয় জাতীয় স্বীকৃতি পায়। এখন শোনাব সেই অগ্নিসাক্ষী ছবির একখানি গান, নানা পাটেকর অভিনীত ছবি।

বাবুল সুপ্রিয় এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। নানা পাটেকর সমাজ সেবাতেও এগিয়েছিলেন। মহারাষ্ট্রের খরা এবং সংকটে থাকা কৃষকদের সহায়তার জন্যে তিনি 2015 সালে নাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার জীবন ছিল বর্ণাঢ্য এবং সংগ্রামময়। অভিনয়ে অনবদ্য অবদানের জন্যে 2013 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। আজ এই কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি, তিরঙ্গা ছবি থেকে, গিয়েছেন মোহাম্মদ আজিজ।

শুনলেন অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হল দেশান্তবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ভজন নিবেদনে অরিজিৎ সিং।

এতক্ষণ ভজন নিবেদিত হল। নিবেদন করলেন অরিজিৎ সিং এবং সহশিল্পী বৃন্দ। শেষ হল ভজন অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং হিন্দি সংবাদে পরে শুনবেন আকাশবাণী উজ্জয়িনীর কম্পারক অনুষ্ঠান।

Come on, God, don't tell.

水山火山。

আউস জংখানা তো তগ্র সাবং খাই মালাইকে সোনাসরি কলাই বাইরে সাবজা আগ্রা সাবং ফাইডি হাজার হাইন হাই তাইসিং আং সামানে সোনাসরি দেবরমা হানাই তাবো গজরা খানালাই সোনাসরি দেবরমা বাইরে সাবজা আগ্রা সাবং

Prova, gola, thang ơi bỏ, mày tăng mà sắc xe,

ตอนกลางมาครั้งป่าอ้ออัตกาครั้ง

là này vợ ơ phan thọ la mà già lê

Getting line o'clock. Oh, come

아이 다시 먹을 뻔 어리자 뜸마 다 먹고 다우껑

大谢阿克苏阿阿盖人大马伯阿诺巴尔伯阿西西西巴

Porê, não vai lá, andando, se

Ông tôi xa lạ khăn cả ơi

নরখাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজ্জয়ন্ত ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্জ দায়ী তিনি ওজরাং দুই দোকান নরবাই নরকি লগে নরকি বুকু আর জে মিনা আও যেন খানাতক খানাতক জাদুনি রেজাবং রক্ষালাই ফাডি অজরাও হাইনহাই চিনি হাসুক নি রেজাবং নি জরা দঙ্গ যেন খানালায় হাইনহাই খানাতক রেজাবং অজরাও যেন খানালায় রাম ভক্তি মল সম্বাই রেজাবজাক রেজাবং অজরা খানালায় ফাইদি

为了在天涯，爱的我可能一样，若不你应该

một trăm ê kìa ngọt ta hiền ê đôm nụ mắt ê bù vẹ là bù mơ Bye.

não matei ele.

Nung mate.

0: mong wan ruk khnai manai abre bagai nar khana mo sungi tong khe kaise se grasa mong rok ar resap mong ni kok thai puila ni kok thai no srai srai ke shadi ar resap na ni bu mong wa manai tong khang ke bo shadi to ke ni bu mong rok manai tong khang bo shadi hai ke kok borok resap mong bo hai na aba hai na kok thai tai resap na ni mong shaka hang ke srai srai ke dakti dakti ke rutu goi kai oi sing resap mong khana lai manai au phari ke panda to chengza kha খাখলাইও নরক পান্ডানে বাকে খালোগে না সিঙি টংবাই খেলা হানি নাই চর কক দু পাইব চেঙ্গি মানাই আবার বাকে কক দু মারিব হেন আং সাইর ওয়ানো 0381 23 26 253 আও ফারিকে ককদুক সে ভাই দংরা খা নাই নাইগ্রা না ককদুক সাব দ হ্যালো দীপর কাহাম তাকুক লেকিন দীপর কাহাম লাম সগ বড় নিশিমি সাই দং সাগরা দিদ গয়াম ফাং নি এসান না তাকুক নি নি গয়াম ফাং বিয়াং বখা গলাই সাগরা দিদ বড় কাঁঠাল সাইড না পকই থাকা না সাপানো কক গ্রাই তাবো তো মুইতো তরক লাই না গবান মানে চিনি বসকাঙ্গ তাই গুবন পান্ডা রক ফাই না আপুর রকাই মুইতো মানাই জাত খাইনাই যক রাম রক সালাই মানানো দ কক গ্রাই সাগ্রা দেখা তিনি চিনি মুইতো মানো পান্ডাও ন বাবাহাই তামো রেসা মরক খানা মসং তাই আর রেসা মাই গ্রংজাক নি পাতি মরক বা মৈতো রক দংখানকে সাইমান সাদি রা আও মানে খক মা রক্ত বেলাই না সাইয়া হামিয়া অব কাইসা মতাই রক নিয়ে নি কাইসা রায়দা ন রাখক না বাকে খাই মানে সে ফিয়াবা নবনি মানে রক ন খগই আরক নি মানে বি দেরা মঙ্গ কলাই খাঙ্ক আব রক ন খাইয়া দং খান যাও হ্যাঁ দা দাদি রেসাব মর খানা মসং বর রেসাব মর খানা মসং দংখাবা সাইমান হ্যালো দীপর কাহাম তাকুক বেলা খেলাম বেলা খেলাম সাইমান খা লাম সগো তাকুক না সাদি
1: দাদি
0: আও আং নুখা দা অমৃতনি বিনি ফেসবুক পেজ আং নুখা ব ফটো রকমানি আও বেলাই ন খা খামানি কক ন
1: মানে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.

0: आओ बेला खेने खाना तो रेसा मुंगचिंग खाना लाइक है फाड़ी के ओजराओ कोक दो गया सगे ने ले ना कोक दो को शाबो दो गई दोंगा हेलो
1: दीपोर कहाँ मैडम
0: बेला खेने दीपोर कहाँ ताको मोहरानी नी राजू ना बेला खेला हम शोगो ताको ना ना शागरा दिखाई दो
1: इन्हीं तो मुझमान अपनार पंगना मेरा
0: মইতোমানো পান্দা তাকো
1: আইমানো না মইতোমানো পান্দা নো
0: সাদি
1: জোরানো তুই নাম এদান তাবুনি জোরাও কিন্তু আগে রাইতো না
0: তুই না মইতোমানো পান্দা ও মইতোমানো নো সাদি তা তাকো নি নি লাই থাংজাক জোরানি কগ্রক না
1: ই আবো না তা
0: আ সাদি
1: আগে রাইতো
0: থানে রং সানি ন রং আজি ওই রং বাইন বেড়াইনে হে ককটা হে দা আবু সামানি কক তামনি গানকাই বুমা বুফান থানে তাবকনি বড় রকমকাই সাসে সামলাইও বুমা বুফানো জালক লাইও হে দিবা আবতো জং যে নগুই দং মানে যে চলি দং মানে আজর আর আবো হাই সামু নাই চেরাই রক হ্যাঁ দিবা তাবো নি চেরাই রক না হ্যাঁ ফালাই দিনে খাওয়াই রে ফান ফালাই গেলা হ্যাঁ আগে নি গাঙ্গাই বেলাই নজুদা জং যে নগুই দং মানে আবো রং না জং খাই জং লাচি নানি রক আবার রক আসুক জং ওয়ানসু গিয়া দা হ্যাঁ দিবা সামুকে সামু হই নে ওয়ানসুক দা কিন্তু মানে রক আসে গোবাং পাইজাক থাই আগে রক হংকাই আগে রকমকে মানে রক ফাল জায়গা জং জারাইফুর রক হংকে চিন নগ তালক গোবাং মাতং জং তালক তালাং থাংলো বাজার এনকে বাজার পাই জায়গা রঙে ফাইতা জরা জরা হংকাই খিপিকাই হেলে জং আমার হাই রকম লাই হংকাই তাবুক হংকে তো বেবাক নো মানে পাই যাগ ফিয়াবা তাবুক নি চেরা রক হংকাই আবার হিকে ফাল্লা নি রক বড় ছুকলিয়া তা পরি লাই পরি নাই বড় নি জরা বকরিঙি থাকা হ্যাঁ দা
1: হামবাই কে ম্যাডাম
0: বেলাই না হামবাই দা খুব না আও চিনে তাকো গো মুই চিনে কক নো কাইসা সালাঙ্গা ফাড়ি গে জেন হাই হাই খানা তো তগ রসাব মং খানা লাই মানে বখাক থাংলাই নে ও জরাও চিনে তাকো কই হর মানে রসাব মং কাহা আ গয়ে হাম অবংখা কব তক চুপ রহেঙ্গে ও তো কেনে রসাব মং ফাড়ি খানা লাই নে খানা তো তক ও রসাব মং

আও বেলা খানে খানা তো তগ্রে সাবুন চিং খানাই মান লাগে ফাড়ি কাউ চার হাই হাই নাই নাই কক দু বসাবত হ্যালো হ্যালো হ্যালো সাবু জানাই তো মানে খরাং হিসাবানে খানালিয়া আপনি বাকে তাই বাইসা নাই হ্যালো হ্যালো ফাড়িকে চর রেজাবন খালায় হান হাইটিনি নানা পাতেগর থেমানি সালবা চন বন মধ্য খাই বন খুলমুয়াফারি তাই তাংসা বিক খনাজক বিকে নি রেজাবমু চালায় ফাড়ি

Lo quiere.

0: আও বেলা কেন খাড়া তো রেসা বংচেন খাই মান লাইখা ফাটিকে হাইনে হওয়া চার নাই নেলাই কক দু সাবাদ হ্যালো লাইন জয় থাকানা কক্রি হ্যালো হ্যালো দেপর কাহাম তাকো
1: দেপর কাহাম
0: সাবং খাবর নি সাই তং সাগরা দি
1: আং ইয়াং আইং কতি নারাই নে প্রদীপ
0: আও লামসো কথা খুব না না শাদি দো
1: গান থেকে কেনা অন মানতা
0: বড় যাবো
1: হিন্দি নিনি
0: শাদি বড় যাবো
1: সিন্দুর সিন্দুর
0: সিন্দুর সিন্দুর নি বড় যাবো
1: সিন্দুর নাকি আও কো নি কো সুব্রহ্মণ্যম বাই কিশোর কুমার
0: হ্যালো দীপর কাহা রগাব নিজে কামাই খাই পাইন নাই আমি হের ওয়ান সুগুই আমি সামু রক্ষাইলাই না
1: আমাকে
0: রঙি থাকা তা বেতাব টকেনি আপনি দিলছে বড়ি দুশ্মনী কি ও রেসাব মুং খনালাইনে

0: belai kena kena totok resa mong kena laika jini buku koi hormane bising te jeng o kena totok resa mong no kena iman ka au belai kena hambai buku kno pari ke jeng a hai ne hai ozara wo kok du gi asa gi na le ya na shabo tong. Hello.
1: Hello. Tam nyan tau di por kaham nehen nanti wo tari kaham.
0: Di por kaham.
1: Di por kaham. Awa ang sumo di tsai jeng o. रिंते होगा तमने प्यार का जब जो होगा अपनी रिंते हो होगा तमने सब कह रहा हूँ क्या आवाज़ बात से सुर फाइली आते हैं तब सुमा उनको कहीं वालों को ऑफ बता दिल मैंने दिल तेरे नाम को दिया क्या पिचा पिचा के तावर तब तेरे सुमा ने क्या ने आवाज़ रही मैं आवाज़ तुम मैं यंग क्या सौरस नहीं कल ते हाथी मुलाकात के लिए मत करना मुलाकात के लिए सौरस आओ अरे कसम आवाज़ फिल्म बनू गया को तो वो आगे चले तो खाना मत आओ अब
2: এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলেছেন দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী করতে আগ্রহী। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আইএফএ শিল্ডের ফাইনালে বিভব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম পর্বে উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল যোগাযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরের প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে।
4: 2022 में इसी मंच से हमने देश में 5G की शुरुआत की थी। फिर 2023 में मैंने बताया था कि भारत कैसे 5G रोल आउट से 5G रीच आउट की दिशा में आगे बढ़ रहा है। और आज हम सभी देख रहे हैं देश के हर जिले तक 5G कनेक्टिविटी पहुंच चुकी है। आज 5.5 लाख से अधिक बेस स्टेशन भारत में है जहां से 5G नेटवर्क ऑपरेट कर रहा और मोबाइल इंटरनेट स्पीड 2022 की तुलना में 10 गुना बढ़ी है।
3: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 5G পরিষেবার দ্রুত প্রসারে টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত সকলের অবদানের প্রশংসা করেন তিনি। বর্তমানে ভারতে 55 কোটি 5G ব্যবহারকারী রয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই সম্মেলনে বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে 1.5 লক্ষের বেশি অংশগ্রহণকারী, 500র বেশি প্রদর্শক এবং 600টি স্টার্টআপ সংস্থা জিএটি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উপস্থিত রয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। জিএসটি সংক্রান্ত জটিলতা কমানো, কর জমার সব প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে কর সংক্রান্ত বোঝা কমাতে পাঁচ দফা সংস্কারের প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চালানের স্বয়ংক্রিয় মেলবন্ধন, নথিপত্রের ঝামেলা কমানো এবং ছোট করদাতাদের রিটার্ন জমার সংখ্যা হ্রাস। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পরিষদের 56তম বৈঠকে সাধারণ মানুষও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বার্থে করের হার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে আজ ভারতীয় বায়ুসেনা আইএএফ এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রেখে দেশের প্রতি দৃষ্টান্তমূলক প্রদান করে আসছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। এবছরের বায়ুসেনা দিবসের মূল ভাববা অব্যর্থ, অপ্রতিরোধ ও নিখুঁত। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনার আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে তোলা হচ্ছে। বায়ুসেনা দিবসে দেশের সাহসী বায়ুসেনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর সি কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক জানান, সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রস্তুত। 30টি বন্ধুত্বপূর্ণ দেশের 32 জন পর্যবেক্ষক SAR-X-26 মহড়া প্রত্যক্ষ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্মা সমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটুরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোতে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ, সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়ারাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি। স্মার্ট মিটারকে নতুন ধরনের একটি প্রযুক্তির ব্যবহার হিসেবে বিবেচনা করলেই হবে না, বরং গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার মেলবন্ধনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে হবে। নতুন দিল্লিতে মিটারিং ইন্ডিয়ার 11 সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব শশাঙ্ক মিশ্র বলেন, ভারতে বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটালাইজেশনে স্মার্ট মিটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট গ্রাহকের 20% স্মার্ট মিটার ব্যবহার করছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দীর্ঘদিনের অংশীদার এবং দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা স্বাস্থ্য, কৃষি, ওষুধ শিল্প, খনি প্রতিরক্ষা, রেলপথ ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। তিন দেশ সফরে তিনি এখন ঘানায় রয়েছেন। জয়শঙ্কর বলেন, উভয় দেশই প্রায় একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে তারা একে অপরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। তিনি ভারতের আয়ুষ্মান ভারত, কৃষকদের জন্য গৃহীত কর্মসূচি, ডিজিটাল ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়ার পাশাপাশি ঘানার আকরা রিসেট, ফিট ঘানা এবং 1 মিলিয়ন কোডার্স উদ্যোগগুলির কথা তুলে ধরেন। দুই দেশ কৃষি গবেষণা ও শিক্ষা, জীববৈচিত্র্য, বৈজ্ঞানিক গবেষণা এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন চুক্তি বিনিময় করেছে। ভারত অভিযোগ করেছে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জেইশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কারের ঘোষণা করছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে তারা। 9/11, 26/11 পহেলগাঁও হামলার কথা সারা পৃথিবী মনে রেখেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী পাকিস্তানের সমালোচনা করে সন্ত্রাসবাদের মদতদাতা এবং তাদের যারা আর্থিকভাবে সহায়তা করছে এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
5: পাকিস্তান গ্লসেস ওভার ইটস স্টেট সাপোর্ট ফর টেরোরিজম বাই অ্যানাউন্সিং এনহান্সড রিওয়ার্ডস ফর অ্যাপ্রিহেন্ডিং ইউএন লিস্টেড হেড অফ জেশে মোহাম্মদ টেরোরিস্ট এন্ড মাস্টারমাইন্ড অফ সেভারেল অ্যাটাকস আগেনস্ট মাই কান্ট্রি মাসুদ আজহার। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাওয়ার অফ পাকিস্তানস ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু টেরোরিজম অ্যাজ অলসো দ্য FATF প্লেনারি মিটিং কামিং আপ সুন। Yet, we also remember that just a few months ago, Pakistani representatives used this forum to call the Jaish-e-Mohammed a defunct organization.
3: প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বিকেল 4টে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মহারাষ্ট্র সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রসঙ্গত, ডনজেতে এই অভিনেতার একটি খামার বাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নানা পাটেকর ছিলেন এক অসাধারণ শিল্পী যিনি বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। গুজরাট সহ ভারতের জল ব্যবস্থাপনার বিবর্তন নিয়ে গতকাল বেঙ্গালুরুতে IIME একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জলশক্তি মন্ত্রকের সচিব অশোক কুমার মিনা বলেন, জনসাধারণের অংশগ্রহণ, ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাম পঞ্চায়েতের সক্রিয় ভূমিকা জল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 6:15। ইস্টবেঙ্গল 29 বার এবং মোহনবাগান 22 বার এই শিল্ড জিতেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে শুরু হয়েছে GST কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আও বেলাখানে খানা তত রেসা মুং খানা লাইখা ফাড়িকে অজরাও চিং হাইন হাই তাই টাংসা কয় হরসা রেসা পুন চিং খানা লাইনে খানা তত রেসা পুন

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়িনীর অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে।

0: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমার চোখে আকাশবাণী এই অনুষ্ঠানটি। আজকের অতিথি সুতপা সেনগুপ্ত, শিক্ষিকা ঋষিমুখ হায়ার সেকেন্ডারি স্কুল বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: নমস্কার, আমি সুতপা সেনগুপ্ত, আমি দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার আমলাপাড়ার বাসিন্দা এবং বর্তমানে ঋষিমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা মাধ্যম শাখায় একজন শিক্ষিকা হিসেবে কর্মরত। আমার চোখে আকাশবাণী বিলোনিয়া এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আমার চোখে আকাশবাণীর গুরুত্ব যেভাবে অনুভব করেছি সেই অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ছাত্র জীবনের সঙ্গে রেডিওর একটি সুন্দর ও মধুর সম্পর্ক রয়েছে। আমাদের ছোটবেলায় আজকের মতো হাতে হাতে মোবাইল ফোন বা ইন্টারনেট ছিল না। অবসর সময়ে রেডিও শোনাই ছিল আমাদের অন্যতম আনন্দের বিষয়। বিশেষ করে রাতের বেলায় মনের মতো গান এর মতো অনুষ্ঠান শুনতে আমার খুব ভালো লাগত। গান শোনার পাশাপাশি বিভিন্ন কুইজ ও মন দিয়ে শুনতাম। রেডিওর মাধ্যমে নতুন নতুন তথ্য জানতে পারতাম এবং নিজের জ্ঞান যাচাই করার সুযোগ পেতাম। তবে একাদশ শ্রেণীতে পড়ার সময় আকাশবাণীর সঙ্গে আমার একটি বিশেষ স্মৃতি তৈরি হয়েছিল। আমাদের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে চর্যাপদ নিয়ে একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। চর্যাপদের মতো প্রাচীন বাংলা সাহিত্যের বিষয় নিয়ে প্রশ্নোত্তরের সেই আয়োজন আমাদের কাছে বেশ রোমাঞ্চকর ছিল। আমরা শিক্ষকের কাছ থেকে নানা তথ্য জানতাম, সহপাঠীদের সঙ্গে আলোচনা করতাম এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতিও নিতাম। প্রশ্নের উত্তর দেওয়ার মুহূর্তে মনে যে উত্তেজনা ও আনন্দ তৈরি হতো তা আজও আমার মনে অমূল্য।

0: এই প্রসঙ্গে আমি আমাদের বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শ্রী দীপঙ্কর চক্রবর্তী স্যারের কথা না বলে পারছি না। স্যারের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে রেকর্ড করতে পেরেছিলাম। সে অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছিল যে শেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, শোনা, আলোচনা, প্রশ্ন করা এবং অংশগ্রহণের মধ্য দিয়েও জ্ঞান আরও জীবন্ত হয়ে ওঠে। আকাশবাণী, আকাশের মতো বিস্তৃত আকাশবাণীর সবচেয়ে বড় আকর্ষণ ছিল এটি শব্দের মাধ্যমে আমাদের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। একটি কণ্ঠ, একটি গান, একটি সংবাদ বা একটি আলোচনা কখনো কখনো মনের মধ্যে সম্পূর্ণ একটি দৃশ্য তৈরি করে দিতে পারে। আজ আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, মোবাইল ফোনে কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তের খবর পেয়ে যাচ্ছি। তাহলে কি রেডিওর প্রয়োজন এখানেই শেষ হয়ে গেছে? আমি বলবো একেবারেই নয়। আজও আকাশবাণী ও রেডিও সংবাদ, কৃষি পরামর্শ, শিক্ষামূলক অনুষ্ঠান, আবহাওয়ার খবর, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেয়। বিশেষ করে যেখানে ইন্টারনেটের সুবিধা সীমিত বা সবসময় নির্ভরযোগ্য নয়, সেখানে রেডিও অত্যন্ত কার্যকর। দুর্যোগের সময়ও রেডিও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে। তাই আমার চোখে আকাশবাণী শুধু একটি সম্প্রচার মাধ্যম নয়, এটি আমার শৈশব কৈশোরের স্মৃতি, শিক্ষার একটি মাধ্যম এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগের একটি সুন্দর সেতু। ইন্টারনেট আমাদের হাতে পৃথিবীকে এনে দিয়েছে, আর আকাশবাণী আমাদের কানে পৃথিবীর কথা শুনিয়েছে। প্রযুক্তি বদলেছে, সময় বদলেছে, কিন্তু মানুষের শোনার আকাঙ্ক্ষা আজও একই রয়ে গেছে। সকল শ্রোতাদের আসন্ন শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
1: শুনলেন আমার চোখে আকাশবাণী। এই অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন সুতপা সেনগুপ্ত, শিক্ষিকা, ঋষিমুখ হায়ার সেকেন্ডারি স্কুল, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। এখন শুনবেন কবিতার আকাশ এই অনুষ্ঠানটি, আজকের শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়।
2: গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুন আখি, মানে না যুগতি কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল আদি স্থান করিলব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন তবু দ্বিধা ভরে, তারে সুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে। উত্তর করিল নারী রাখাল, শিরবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে, দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসে অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল মাধি জিনিসপত্তর, প্রণমিয়া গুরুজনে সখী দলবলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে শেথা আগে ভাগে ছুটি, রাখাল বসে আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেতা কেন ওরে মা সুধান? সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক, মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণী বিধি হা কাঁদি।

उठे मुदिया নয়ন নারায়ণ নারায়ণ কইল শরণ পুত্র নীল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি ছি ছি এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশায় বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাইয়ে দিব তোমার রাখা শুভক্ষণে দুর্গা শরীর নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুল নারী অশ্রুচকে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লোলুপ লেলিহ জিহ সর্প সমক্রূর খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা ফুঁসিছে গচ্ছিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বপুত্রব সহা আনন্দ ভবন শ্যামল কমলা জিথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানি দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানি চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কূল চেতাইল আশার সংবাদে ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে সরি তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপ নারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রীদল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুপ্ত ক্ষুব্ধ হিংস্র বাড়ির আসি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসে উত্থত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ি উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা

0: অরহু মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্যদ্বারে লক্ষ্য করি, এই সে রমণী, দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়, দাও তারে ফেলে। এক বাক্যে গজ্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো, তুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভর্ৎসিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন, মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মুখ্যদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষবাসে ও গো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনি কি তুমি বোঝুনি ঠাকুর, শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শুনুন কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নীল ছিঁড়ি কারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আঁখি, ফিরায় রহিল মুখ, কানে হাত ঢাকি, দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা, মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ, মাসি মাসি মাসি, বিন্ধিল বন্ধীর শালা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মুখ্যদা চরণে তাঁর, মূর্তির তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আত্ম চোখ, মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে, ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে। ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে, আর উঠিল না, সূর্য গেল অস্তা চলে।
1: শুনলেন কবিতার আকাশ এই অনুষ্ঠানটি, শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমি নারী এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আজ রয়েছে এ পক্ষের গিন্নি। আজকের গিন্নি মনিকা সেন, বিজনেস ওমেন, আর্য কলোনি, পাল কলোনি, বিলোনিয়া।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান এপক্ষের গিন্নি। সংসার মানে শুধু ঘর সামলানো নয়, সংসারের প্রতিটি মানুষের ভালো মন্দের খেয়াল রাখা, ঘরের নানা দায়িত্ব পালন করা, তার পাশাপাশি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। একজন গিন্নির জীবনে এই সব কিছুই যেন পাশাপাশি চলে। আজকের দিনে বহু গৃহিণী শুধু সংসারের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, নিজেদের দক্ষতা, পরিশ্রম আর আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা হয়ে উঠেছেন স্বনির্ভর। আজকের এই পক্ষের গিন্নি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন স্বনির্ভর গিন্নি, বিলুনিয়ার আর্য কলোনি পাল কলোনি থেকে। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী মনিকা সেন। মনিকা দি, আপনাকে এ পক্ষের গিন্নি অনুষ্ঠানে স্বাগত।
1: ধন্যবাদ।
0: প্রথমে জানতে চাইব আপনি কেমন আছেন।
1: আমি ভালো আছি।
0: জিজ্ঞেস করছি এ কারণে যে বিশেষত পরিবারের গিন্নিরা দেখা যায় পরিবার

0: সামলাতে সামলাতে কেউ হয়তো এই ছোট্ট একটি কথা, কেমন আছো তুমি, ভালো আছো কিনা, এই কথাটা জিজ্ঞেস করতে অনেকে ভুলে যায়। আর গিন্নিরা এই ছোট্ট একটি শব্দ শুনলেই ওদের ভালো লাগে। তাই আমি জিজ্ঞেস করছি, আপনি কেমন আছেন?
1: খুব ভালো আছি।
0: আচ্ছা, আপনার এই যে গিন্নিপনা, হ্যাঁ, প্রথম এই বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে প্রথম কখন পদার্পণ করলেন?
1: আমি 2001-এ, আমি আমার বিয়ে হয়েছে 2001-এ বিয়ে হয়েছে। আমি আজ
0: আজ কত বছর হচ্ছে?
1: 2025 বছর।
0: 25 বছর, 25 বছর চলছে। তো শ্বশুর বাড়ি কোথায়, এখানে নাকি আগে কোথাও ছিল?
1: শ্বশুর বাড়ি মনোরমুখ।
0: আচ্ছা, তো সেই জার্নিটা একটু শুনবো, অর্থাৎ সংসারের গল্পটা একটু শুনবো, যে সংসারে কে কে ছিলেন বা বর্তমানে কে কে আছে বা কেমন চলছিল।
1: আমার শ্বশুর বাড়িতে ছিল আমার শ্বশুর শাশুড়ি, দুই ভাসুর, দুই জা, আমি, আমার হাজবেন্ড। আর এখন আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি তো মারা গিয়েছে, ভাসুর দুই জা ছিল, ছেলে মেয়ে, ভাসুরজিটা ছিল, এখন যার যার বিয়ে হয়ে গেছে, চাকরি করছে। আর আমরা এখনো বিলোনিয়াতেই আছি, বিলোনিয়াতেই বাস করছি। 2012-তে বাড়ি করেছি বিলোনিয়া, ছেলের পড়াশোনার জন্য। ছেলে পড়াশোনা করছে, বড়টার পড়া শেষ, ছোটোটা কলেজে পড়াশোনা করছে। আর এখন তো আছি আমি আমার এই বাড়ি নিয়ে বিলোনিয়াতে।
0: আচ্ছা, সেই তখন যখন মনোন্মুখ ছিলেন, আচ্ছা তখন কি সবাই যৌথভাবে ছিলেন?
1: যৌথভাবে ছিলাম, এরপরে আস্তে আস্তে শ্বশুর যখন মারা গেছে তখন আমরা আলাদা আলাদা হয়ে গেছি।
0: জি, যার যার স্থানে কোথাও পড়াশোনার খাতিরে হোক, বিজনেসের খাতিরে হোক, বাইরে আসতে হয়েছে। তো সেই তখনকার যে যা ভাসুর, শ্বশুর শাশুড়ি সবাই মিলে আলাদাই তো একটা আনন্দ নাকি? সত্যি না, যৌথ ফ্যামিলিতে একটা জিনিস দেখা যায় কি, সবাই যখন একসঙ্গে থাকে, হঠাৎ কোনো বিপদ হলে বা হঠাৎ কোনো অসুবিধা হলে একে অপরের পাশে থাকা, এমন সুবিধা হয়েছিল?
1: হয়েছিল, আমরা সবাই যার যার বিপদ আপদে বিপদে সবাই একসঙ্গে ছিল। এখন তো আমরা আলাদা হয়ে বিলোনিয়াতে চলে এসেছি, এবং ভাসুররা তো ওখানো ছিল, ওখানো মনের মুখে আছে, আর আমরা বিলোনিয়াতে ছেলে পড়াশোনার জন্য চলে এসেছি। আগে তো একসঙ্গে ছিলাম খুব আনন্দে, এখন আর যার যার সবাই ব্যস্ততা।
0: সত্যি একজন গিন্নিকে পরিবারের, আমি যে বললাম, সবার খেয়াল রাখতে হয়, ঠিক না? তো নিজের প্রতি খেয়াল রেখেছিলেন তখন?
1: নিজের প্রতি খেয়াল তো সংসার যখন 91 পরিবার ছিল, তখন 2001-এ বিয়ে হয়েছিল, তখন আমার বয়স ছিল 17 বৎসর।
0: একদম অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল?
1: আমার 17 বৎসরে বিয়ে হয়েছিল। এরপরে আমার 2019-এ আমার বড় ছেলে জন্ম হয়েছে, তখন সংসারে সবাই তো আছিল, শ্বশুর শাশুড়ি, তারপর আমার হাজবেন্ড, তখন আমার দোকান ছিল আমরা বিলোনিয়াতে, তাই যে সকালবেলায় চলে আসতো 8টার দিকে, রাত্রে 9টায় বাড়িতে যেত, সারাদিন আমি তার সঙ্গে ছিলাম, সময় কাটে।
0: তো বাচ্চাকে সামলানো, রান্না বান্না সবই তো করতে হয়েছে, বা মাঝে মধ্যে দেখতাম তখন মানে যৌথ ফ্যামিলিতে এমন ছিল যে সকালবেলা কোনো এক যা রান্না করলে বিকালে আরেক যা করতো, এমন হয়েছে?
1: হ্যাঁ, এটা হয়েছে, সকালবেলা আমি রান্না করলে বিকালবেলা আমার বড় যাই রান্না করতো।
0: এটা একটা বিরাট হেল্প কিন্তু, ঠিক না? যে শাশুড়ি মা বলে দিতেন যে মানে রান্নাঘরকে একটু ভাগ করে দিতেন, এবার একসঙ্গে খাওয়া,
1: একসঙ্গে খাওয়ার যে মজা ছিল, সকালবেলায় সবাই একসঙ্গে খেতাম, দুপুর বেলায় খেতাম সবাই একসঙ্গে, রাত্রে তো সবাই মজা করে খেতাম, ওখানে আর ওটা আনন্দটা নেই, ওখানে যার যার সবাই আলাদা।
0: সত্যি এখন মানে পরিবারে বর্তমানে কি আছে, দুই ছেলে?
1: হ্যাঁ, হাজবেন্ড আছে।
0: তো এখন তো আর সেই মজাটা হচ্ছে না,
1: এখন আর সেই মজাটা নেই।
0: কাজের সুবাদে আসতে হয় সবাইকে, সত্যি পরিবার সামলিয়ে। তো এখন নিজের খেয়াল প্লাস নিজের কি কখনো ইচ্ছে ছিল যে আমি ওটা করতে চাই, এমন কোনো স্বপ্ন ছিল?
1: আমার স্বপ্ন ছিল, আমি যখন 2012-তে বিলোনিয়াতে আসি, 2012-13 গিয়েছি, 2021-এ আমি নিজের চেষ্টায় একটা বিজনেসের সঙ্গে জয়েনিং হয়েছে।
0: ওটাই বলছিলাম যে আপনি, আমি প্রথমে বলেছিলাম সরোজগিরি গিন্নি, যে স্বনির্ভর। তো সেই জার্নিটা কবে থেকে শুরু হয়েছে, বা সেই গল্পটা, সেই বিজনেসটা কি ছিল, ওই বিজনেসের ধরনটা কেমন ছিল, বা এখনো চলছে কিনা সে নিয়ে একটু শুনতে চাই।
1: আমি 2021-এ ডাইরেক্ট সেলিং বিজনেসে জয়েনিং হয়েছে, আমার একটা বোন আমাকে এই বিজনেসে এনেছিল।
0: বিজনেসটার নাম কি? ডাইরেক্ট সেলিং।
1: আমার বিজনেসের নাম এমআই লাইফস্টাইল গ্লোবাল প্রাইভেট লিমিটেড।
0: এমআই
1: লাইফস্টাইল গ্লোবাল।

0: প্রাইভেট লিমিটেড।
1: আচ্ছা আচ্ছা,
0: এই বিজনেসে এসেছি, বিজনেসটা আস্তে আস্তে করছি, ইনকামও হচ্ছে প্রতি
1: ওই বিজনেসের প্রথম অনুপ্রেরণাটা কোত্থেকে পেলেন,
0: আমার একটা
1: নিজে থেকে নাকি?
0: আমার একটা দিদি এই বিজনেসটাতে এনেছিল আমাকে।
1: আচ্ছা,
0: আমি বিজনেসটা এনেছিল 2021, আমি কিছুই বুঝতাম না বিজনেস। আস্তে আস্তে 2021-22 থেকে আমি শুরু করেছি বিজনেসটা জার্নি। 22-23-24-26 আমি এখন পর্যন্ত 4 বছর পর্যন্ত আমি বিজনেসটাই কাজ করছি। আমার খুব ভালো লাগছে কাজটা, আমি ইনকামও পাচ্ছি, প্রতি সপ্তাহে আমি ইনকাম নিচ্ছি, মাসে 4 বার ইনকাম নিচ্ছি।
1: বাহ, আনুমানিক কত হতে পারে মাসে?
0: আমি মাসে 10-15 হাজার টাকা, কোনো মাসে আরো বাড়তি টাকা, এবং 20-20ও পরে,
1: 20,000ও পরে। তো একজন গৃহিণী ঘরে বসে মানে বিজনেস করছে, এটা তো শুনতে খুবই ভালো লাগছে। পরিবারে যে সবাই সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নেই, পেলে তো ভালোই, না পেলে যে আমি ঘরে বসে একটা কিছু করব। কোনো একজন দিদির অনুপ্রেরণায় আজ আপনি অনেক বড় জায়গায় নিশ্চয় দাঁড়িয়েছেন শুনছি, সেই জার্নি শুনো আপনারা শ্রোতা বন্ধুরা।
0: আমি বিজনেসে 2024-এ ফার্স্ট র্যাঙ্কটা করেছি টিসি, 2025-এ সেকেন্ড র্যাঙ্ক করেছি এটিসি, 2026-এ থার্ড র্যাঙ্ক করেছি ডিটিসি। কিন্তু আমি এই বিজনেস থেকে ইনকাম পাচ্ছি, ঠিক আছে। আমার একটা দিদি ভাই বলেছিল, আমি সরকারি চাকরির থেকেও আমি এই বিজনেসে ভালো ইনকাম পাচ্ছি, সরকারি চাকরির থেকেও। আমার খুব শুনে খুব ভালো লেগেছে
1: দিদি। প্রথম ওই দিদি ভাই এইভাবেই অনুপ্রেরণাটা দিয়েছেন।
0: তারপর আমি 4 বছর তো করছি বিজনেসটা, কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি সংসারের কাজ সামাল দিয়েও আমি এই কাজটাই করছি, আমার খুব ভালো লাগে কাজটা করতে। আমি ধরুন 12টায় নিজের সংসারে কাজটা সেরে 12টায় আমি বেরিয়ে যাচ্ছি আমার নিজের বিজনেসের কাজে।
1: আচ্ছা,
0: এরপরে আমি এখান থেকে বিজনেস আমি 4-5টা ট্যুর করেছি ফ্রিতে।
1: বা, ওই সুবিধাটাও আছে, ট্যুরে যাওয়ার সুবিধাও আছে। ওই সম্পূর্ণ ট্যুরের ফেয়ারটা কি ওরাই দিচ্ছে?
0: ওরাই দিচ্ছে আমাদেরকে। তারপর আমি একটা স্কুটি অ্যাচিভ করেছি, মোবাইল অ্যাচিভ করেছি, আরো তো ছোট মোটো অনেক গিফট পেয়েছি। তারপর আমি
1: ঘরে ঢুকেই দেখেছি অনেকগুলো ট্রফি কিন্তু আপনার মানে শোপিসে সাজানো আছে, সেগুলো কি ওই বিজনেসের?
0: আমি যে ট্রফিগুলো পাচ্ছি অন্তত 30-40টা ট্রফি পেয়েছি, আমি এই বিজনেস থেকেই পেয়েছি। তো এই মাসে আর একটা ট্রফি আমার আসবে ঘরে।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ, সত্যি আমার শুনতে খুবই ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন দিদির গল্প। সারাদিন রান্না বান্না, নিজের ছেলে স্বামী সব কিছুকে সামলিয়ে নিজে আবার একটা বিজনেস করছেন, আর এই বিজনেসের জার্নিটা শুনতে পাচ্ছি আমরা, আপনারাও শুনুন, সঙ্গে থাকুন।
0: আমি বিজনেসটা করছি, আমার খুব খুব খুব ভালো লাগে, কিন্তু নিজের একটা ইনকাম থাকা দরকার। কিন্তু আমার হাজবেন্ডের উপর তো সবসময় যে
1: ডিপেন্ড করতে হবে
0: এমন কোনো কথা নেই, আমার নিজেরও তো একটা চাহিদা আছে। আমার অনেক সময় একটা কাপড় কিনতে ইচ্ছা করছে, একটা গয়না কিনতে ইচ্ছা করছে, অনেক কিছু আমার মানে জিনিস আমার ঘরে কিনতে ইচ্ছে করছে। আমি নিজের
1: ঘর সাজাতেও তো অনেক সময় ইচ্ছে করে, সব সময় যে মানে ওই স্বামীর হাত থেকে পাবো, ওই হাত পেতে বসে থাকবো, ওর কাছে চাইবো, এমন এখনকার নারীরা এমন চায় না, যে হাত পেতে ওদের আর ভালো লাগে না, ওরাও চায় যে কিছু একটা করব আমরা, ঠিক না? তো আপনার থেকে অনেকেই অনুপ্রাণিত হবে, আমারও তো শুনতে ভালো লাগছে।
0: আমি বলছি সব মহিলাদেরকে, এই কাজটা করো, কাজটা খুব ভালো, কিন্তু কাজটাতে অনেক কিছু আছে, খুব আনন্দও আছে, ইনকামও করা যায়। আর আমার আমি তো আমাকে দেখো, তোমরা মানে দেখতে পাচ্ছ আমি কিভাবে এই কাজটা করছি বা ইনকাম নিচ্ছি। আর
1: সত্যি ব্যবসা করতে হলে আমি মনে করি প্রত্যেকটা লোকের ধৈর্যের দরকার, ঠিক না? তাহলে প্রথমে দরকার ধৈর্য ধরে, যে প্রথম আমি ব্যবসাতে ব্যবসাটা শুরু করলাম, সঙ্গে সঙ্গে আমি লাভের আশায় বসে থাকলাম, আমি লাভ চাইলে কিন্তু হবে না, আমাকে ধৈর্য ধরতে হবে। আপনাকেও নিশ্চয়ই এমন কিছু ফেস করতে হয়েছে?
0: 1-1.5 বছর তো আমার এরকম কোনো ইনকাম ছিল না, আমি কাজটা আগে শিখছি, শিখে আগে যে কোনো কাজ করতে হলে আগে শিখতে হবে, এরপরে আমার ইনকাম নিতে হবে। আমি ধৈর্য ধরে 13 বছর কাজটা আগে শিখছি, এখনো শিখছি কাজটা, ইনকামটা নিচ্ছি এখনো আমাদের সাত থেকে।

0: আমাকে প্রায়োরিটি না দিত আমি কেমনে করতাম? কাজটা আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আমার ছেলে আমাকে খুব হেল্প করছে, আমার হাজবেন্ড হেল্প করছে কাজটাতে।
1: আচ্ছা, অনেক সময় তো এমন হয় বিভিন্ন মিটিং বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তাই না? তো হয়তো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যেতে হয়, তো পরিবারের সব কাজগুলো কি একাই করতে হয় নাকি আপনার হাজবেন্ড আপনাকে হেল্প করছে পরিবারের কাজে, যেমন ধরুন রান্না বান্না?
0: হাজবেন্ড আমার সকালবেলা ঘরে থাকে না, যেটা সত্য কথা বলছে।
1: আচ্ছা,
0: আমাদের একটা মানে অন্য কাজ আছে, আমার হাজবেন্ড সকালবেলা বেরিয়ে যেতে হয়, আমি সকালবেলা ভোরে উঠে আমার রান্না বান্না সব কাজ সেরে আমি সকালবেলা 9টার ট্রেন ধরে আমি আগরতলা যে কোনো বিজনেসের কাজে আমি যাই।
1: আচ্ছা,
0: এরপরে বিকালবেলা এসে আবার পরের কাজটি আমি গুছাই। কিন্তু আমার ছেলে ছেলে তো ছেলের কাজ আছে, ছেলেও ঘরে ঘরে কতক্ষণ থাকে, হাজবেন্ডের দোকান আছে, হাজবেন্ড দোকান করে, আর আমারও তো নিজস্ব একটা ইয়া থাকে। আমি ছেলে হাজবেন্ডের উপরে কি যে থাকলে হবে, আমার নিজেরটা তো করতে হবে। আমি সব কিছু সেরে আবার এই বিজনেসটা আমি করি।
1: এই বিজনেসটা করতে আপনার মোটামুটি আনন্দই লাগছে?
0: খুব আনন্দ লাগছে, খুব খুব আনন্দ লাগছে, আমি ইনকাম পাচ্ছি, আর আমার সবাই সব হার্ড লাইন ছোট বোন ছোট ভাইদেরকে নিয়ে কাজটা করছি, আমার কাছে খুব খুব ভালো লাগছে।
1: আচ্ছা, আপনি যে বলেছেন আপনাদের ট্যুরও হয়েছে, 3-4টা ট্যুর করেছেন, কোথায় কোথায় গিয়েছেন?
0: আমি ফার্স্ট ট্যুরে গিয়েছি গ্যাংটক, সেকেন্ড ট্যুরে গিয়েছি কলকাতা দীঘা, থার্ড ট্যুরে গিয়েছি আমি দার্জিলিং, তারপর গুয়াহাটি কামাখ্যাবাড়ি, এরপরে আমি ত্রিপুরাতে ডম্বর নারকেল কুঞ্জ একদিন এক রাত্র থেকে এসেছি, এরপরে গ্রামের বাড়ির রিসোর্টে গিয়েছি, আরো তো আছে তো সামনে
1: কিছু সামনে আরো কিছু অপেক্ষা
0: 2026-এ লাস্ট ডিসেম্বরে আমি আবার পুরী যাচ্ছি।
1: বাহ, অনেক জায়গায় ঘুরতে হচ্ছে, অনেক জায়গায় ঘোরা হচ্ছে, অনেক নানা অভিজ্ঞতা লাভ হচ্ছে। তো ব্যবসা করতে গিয়ে এমন নতুন কোন অভিজ্ঞতা পেয়েছেন যেটা আপনাকে খুব ভাবায়?
0: না, ব্যবসা করতে গিয়ে নতুন অভিজ্ঞতা, বাড়িতে তো হাজবেন্ড আনে বা নে, যাই দরকার হয় হাজবেন্ডে আনে, কিন্তু এখন যখন বেরোচ্ছি দেখছি পরিশ্রমের টাকা আসতে খুব
1: কঠিন,
0: কঠিন।
1: নিজে মানে একজন মহিলা ভাবে যে পুরুষরা কিভাবে ইনকাম করছে সেটা এতদিন ফিল হয়নি, বা ফিল করার মতো আমরা ঘরে বসে কাজ করছি, ফিল করছি না। তো এখন দেখা যাচ্ছে নিজে যখন ইনকামটা করছি তখন বোঝা যাচ্ছে যে একজন পুরুষও কিভাবে পরিশ্রম করছে, ইনকামটা আনছে। তো এখন আপনারও ভালো লাগছে যে আমি নিজেও একটা জিনিস পরিশ্রম করে আমার ওই টাকাটা হাজবেন্ডকে দিতে পাচ্ছি, ওর বিজনেস, ওর ও যে যেহেতু একটা দোকান করে দোকানে কাজে লাগাচ্ছেন বা ছেলেদের পড়াশোনার কাজে লাগাচ্ছেন, ঠিক না? আপনি তো কন্ট্রিবিউট করছেন সংসারে।
0: আমিও সংসারের যা যাবতীয় খরচ টুকটাক যেটা আমার প্রয়োজনীয় এটা তো আমি আনছি, এটা আমি হাজবেন্ডের দিকে মানে চেয়ে থাকি না, আমি নিজেরটাই নিজেই করি।
1: এক কথা একজন নারী নিজে উপার্জন করছেন, এটা ভেবেও তো ভালো লাগে, ঠিক না? যে আমি আমার, অনেক সময় দেখা যায় কি আমি আমার মা বাবাকেও কিছু দিতে পারলাম, ঠিক না, নিজের ইনকাম দিয়ে। অন্য সময় তো দেখা যায় যে স্বামীর থেকে খুঁজে দিতে হচ্ছে, বা ওদের ইচ্ছে হলে দিল, ইচ্ছে না হলে দিল না, ঠিক না? এমন তো হয় অনেক ফ্যামিলিতে, অনেক অনেক গৃহিণী আছেন যে সব সময় হাত পাততে হয় স্বামীর কাছে, ঠিক না? তো এখন আপনি বা অন্য আরো অনেক না আছেন নারীরা যারা নিজে ইনকাম করে সংসারও চালাচ্ছেন, এমনও আছে স্বামী ইনকাম করতে পাচ্ছেন না, ঠিক আছে না, কিন্তু পুরো সংসারটা চালাতে হচ্ছে একজন মহিলা। তো একজন মহিলার কাছে এটা কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট, ঠিক না?
0: অনেক অনেক জায়গাতে পুরুষে কিন্তু কোনো কিছু করার ক্ষমতা নেই, অনেক সময় পুরুষ অসুস্থ থাকে, তো মহিলা সংসারটারে দেখাশোনা করতে হয়,
1: এটাই পুরো পরিবারকে সামলিয়ে প্লাস একটা ইনকাম করা একজন মহিলার পক্ষে। কারণ একজন মহিলা রাস্তাঘাটে বের হওয়া তো অনেক সমস্যা, ঠিক না? এই যে আপনি বললেন ট্রেনে করে যাচ্ছেন, একা আসছেন, নিজেও যেহেতু ইনকামও করছেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, নিজেরও একটা আত্মবিশ্বাস এসে গেছে, তাই না? আর আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকলে একটা সংসার যেমন সামলাতে ভালো লাগে, ঠিক একটা বিজনেস চালাতেও কোনো অসুবিধা হয় না।
0: আমি এই বিজনেসে সবচেয়ে জানি যে বিজনেসটাতে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে থাকলে কিন্তু হবে বিজনেস, আছে ইনকাম হবে, আমি জানি এটা ধৈর্যের বিজনেস। আমাদের স্যার সব সময় বলে এটা ধৈর্যের বিজনেস, সব সময় সিস্টেমে চলো, সিস্টেমে চললে সব কিছু হবে, সব কিছু হবে সিস্টেমে থাকলে।
1: এটা এটা এটা যেমন ধরুন সংসার প্লাস বিজনেস দুটো জিনিসকে সামলানো, ওটাকে কিভাবে ব্যালেন্স করছেন?
0: আমি সকাল

0: সকালবেলায় যেখানেই যাই সকালবেলা উঠে রান্না বান্না ঘর সামাল দিয়ে আমি দুপুর 12টা বা 1টার মধ্যে আমি বেরিয়ে পড়ি আমার কাজে। আমার অসুবিধা হয় না, আমি সন্ধ্যা
1: নিজে স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন?
0: স্কুটি, যেটা সত্য কথা আমি স্কুটি নিই না, আমার ছেলে আমার হাজবেন্ড স্কুটি দেন আমাকে। স্কুটি পেয়েছি ঠিক আছে, কিন্তু
1: ওরা একটু ভয়ে থাকে নিশ্চয়ই।
0: ভয়ে থাকে, তুমি যেখানে যাবে আমরা দিয়ে আসব, তুমি স্কুটি চালাতে পারবে না।
1: আচ্ছা, ওদেরও একটা টেনশন থাকে যে মা যাচ্ছে বা স্ত্রী যাচ্ছে একা, যে স্বাভাবিক ঘর থেকে বের হচ্ছে, ওদেরও একটা টেনশন থাকে, তো ওরা সঙ্গে নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু বিরাট যে ওরাও সঙ্গে
0: আমার
1: যাচ্ছে।
0: ছেলে প্রচন্ড আমাকে হেল্প করে, আমায় আমি যেখানেই যাই আমার কাজে আমার ছোট ছেলে বা হাজবেন্ড বা অনেক সময় বড় ছেলেও দিয়ে আসে আমাকে। বড় ছেলের সময় থাকলে বড় ছেলেও দিয়ে আসে, ছোট ছেলে তো দিয়ে আসে, হাজবেন্ডও দিয়ে আসে, আমার অসুবিধা হয় না।
1: আচ্ছা, কাজের চাপ বেশি থাকলে অনেক সময় ধরুন কাজের চাপ আজকে খুব বেশি, যে আমার 2-3টে জায়গায় অ্যাটেন্ড করতে হবে, এমন তো হয়? বিভিন্ন বিজনেসের খাতিরে আপনার যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে নিশ্চয়ই যেতে হয় বিভিন্ন জায়গায়,
0: যেতে হয়
1: ঠিক না? তো তেমন কোনো অভিজ্ঞতা আছে?
0: আমার, যেমন কালকে আমি বেরিয়েছি আমার দুইটা কাজে, আমি দুটো কাজ ঠিক টাইমে আমি সামাল দিয়ে এসেছি, আমি প্রোডাক্টও দিয়ে এসেছি, আমার কোনো প্রবলেম হয় না, আমি টাইমের মধ্যে এটা কভার করে আসি।
1: বাহ, এগুলো করে কি আবার আপনাদের যে বিজনেসের লিডাররা আছে ওদের কাছে সবকিছু জানাতে হয়?
0: আমি যে কাজটা করি আমার সিনিয়র ম্যাডাম স্যার তারার সঙ্গে, আমি এই কাজটার যে ইয়া থাকে, কাজটার যে
1: লিডার
0: লিডার থাকে, তারারও আমি জানাই আমি কোন জায়গাতে যেতেছি। বেশিরভাগ আমি ম্যাডামের, বড় ম্যাডামের সঙ্গে আমি কথাটা শেয়ার
1: এটাও
0: করি,
1: এটাও নিশ্চয়ই বিজনেসের একটা অঙ্গ।
0: বিজনেসের একটা অংশ এটা। আমার প্রবলেম হয় না, কিন্তু কাজটা করি আমার খুব খুব খুব ভালো লাগে।
1: সত্যি নারীরা যে শুধু ঘরে বসে রান্না বান্না বা ঘর গুছানো এগুলোই করছে তা নয়, ওরা পাশাপাশি ওদের স্বপ্নকেও আজকাল পূরণ করতে শিখে গেছে, ঠিক না? তো একজন নারী আমি মনে করি শুধু ঘর সাজাবে রান্না করবে ওসব নয়, সে কিন্তু দুটো কাজ সামলাচ্ছে। পুরুষ তো তার বাইরের কাজগুলো সামলাচ্ছেই, কিন্তু ঘরের কাজগুলো ওদেরকে সামলাতে হচ্ছে না। কিন্তু একজন নারীকে দেখা যাচ্ছে তার পরিবারের সবার খেয়াল রাখতে হচ্ছে, স্বামীর খেয়াল রাখা হচ্ছে, সে সুস্থ থাকার জন্য ওর জন্য ভালো কিছু রান্না করতে হচ্ছে, ঠিক না? হেলদি সম্মত রান্নাই করতে লাগে, ঠিক না? যেন তেন রান্না করে আমি চলে গেলে হবে না, ঠিক না? তাহলে আমার পরিবারেরও খেয়াল রাখতে হচ্ছে, আবার আমার বিজনেসের দিকেও, আমার স্বপ্ন পূরণের জন্য সেটাকেও আমার খেয়াল রাখতে হচ্ছে। তো দুটো জিনিসকে একজন নারী অর্থাৎ আমাদের আজকের যিনি অতিথি মনিকা দি, উনি কিন্তু দুটো জিনিসকে সামলিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে সুন্দর বললেন যে ওনার কাছে খুবই ভালো লাগছে যে আমি সংসারও সামলাচ্ছি, পাশাপাশি আমি আমি আমার যে বিজনেসের দায়িত্বটাও পালন করছি। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু উনি আনন্দ উপভোগও করছেন। যেমন উনি বললেন উনি অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন, আমি তো সত্যি অবাক যে একটা বিজনেস করে নিজে 20,000 টাকার মতো ইনকাম করছেন, 10 থেকে 15 হাজার অনেক সময় বললেন অনেক বেশি, তারও বেশি অর্থাৎ 20-25 হাজার টাকাও তিনি ইনকাম করছেন। তো একজন নারীর কাছে 20-25 হাজার টাকা ইনকাম কিন্তু অনেক বেশি। তো মনিকা দি, আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি আমাদের বর্তমান সময়ে যে নারীরা আছে যারা ঘর সামলাচ্ছেন বা পরিবার সামলাচ্ছেন, যারা হয়তো সরকারি চাকরি করছেন না, ওদের উদ্দেশ্যে কি বলবেন যে আপনাদেরও কিছু একটা করা দরকার, শুধু বসে বসে না থেকে কিছু একটা ইনকাম করলে নিজের কাছেও ভালো লাগবে, এ নিয়ে কিছু বলবেন?
0: আমি সব নারীদেরকে বলছি, নিজের হাজবেন্ডের টাকা তো ইনকাম মানে ঘরে আছে, ঠিক আছে ইনকাম আছে ঘরে বা সংসারে সব কিছু যাবতীয় জিনিসপত্র অনেক, কিন্তু আমার পাশাপাশি মহিলাদেরকেও বলছি আপনারাও নিজের পায়ে দাঁড়ান, কাজটা করেন, আমার মতো স্বাবলম্বী হন।
1: একদম একদম ঠিক বললেন, প্রত্যেকটা নারীর উচিত যে শুধু ঘরে বসে, এখনকার বর্তমান সময়ে দেখা যায় কি সোশ্যাল মিডিয়াতে মানে মোবাইল এসে গেছে, মানে ওরা বসে বসে মোবাইল দেখছে, আর কেউ হয়তো ঘরে বসে মোবাইলের মাধ্যমেও ইনকাম করছে। করছে না যে এমন না, আমি ওদেরও সেইভাবে বলবো না যে ওরাও কিন্তু ইনকাম করছে,

0: কিন্তু তার চেয়েও বেশি মানে ঘরের যে ওরা ওদের প্রতিভাটাকে ফুটিয়ে তোলা, যেমন কেউ হয়তো পার্লারের কাজ নিয়ে ব্যস্ত, ওটাও কিন্তু ঘরে বসেই করছে, বাইরে যেতে হচ্ছে না। অনেকে 50 থেকে 60 হাজার বা 1 লাখ টাকার উপরেও ইনকাম করছে, আমাদের বিলোনিয়া তো এমন অনেক উদাহরণ আছে, ঠিক না? আবার দেখা যাচ্ছে,
1: কেক বানাচ্ছে, কেউ ঘরে কেক বানাচ্ছে, মহিলারা কেউ পার্লারে কাজ করছে, কেউ সেলাই কাজ করছে। আচ্ছা, মহিলারা এখন আর বসে থাকে না, সবাই যার যার কাজেই ব্যস্ত, সব মহিলা তো আর বসে থাকে না। আর কোনো কোনো মহিলা তো আছে নিজে মোবাইলে ব্যস্ত, সারাক্ষণ মোবাইলে রিল বানাচ্ছে,
0: কেউ কেউ আছে ঘরে বসে পিএনপিসি তে ব্যস্ত।
1: পিএমপিসি তে ব্যস্ত মহিলারা, দেখি মোবাইল করলে দেখি সব মহিলারা রিল বানাতে ব্যস্ত থাকে বেশিরভাগ। কিন্তু যারা মহিলারা কাজ করে তারা ঠিক করছে কাজ,
0: হ্যাঁ হ্যাঁ, ওরা শালীনতা বজায় রেখে কাজ করছে, কিন্তু ওরা ইনকামও করছে সত্যি। তো আমিও মনে করি, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারাও কিছু একটা করুন। বর্তমান সময়ে চলতে গেলে, একটা সংসার সামলাতে গেলে দুটো লক্ষ্যেই কাজ করতে হয়, ইনকাম করতে হয়। একটা বাচ্চা হোক আর দুটো বাচ্চা হোক, মানে সংসার চালাতে গেলে দুজনকে মোটামুটি এখন ইনকাম করতে লাগছে, কারণ দিন দিন মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, ঠিক না?
1: জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সংসারে যে যতজনই থাকুক, আমি সবাইদেরকে বলছি সবাই ইনকাম করতে হবে। যে দিন এসেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছুরই দাম বাড়ছে। আমাদের দিনের দিন যে পরিস্থিতি হচ্ছে দেশের যে ইয়াতে, আমি বলছি সবাইকে ইনকামের যে কোনো একটা সোর্স থাকার দরকার, সোর্স থাকার দরকার।
0: একদম ঠিক বলেছেন, ইনকাম সোর্স থাকলেই তো আপনার নিজের মনে আলাদা একটা আনন্দ অনুভূতি হবে। তো আমরা আজ মনিকাদির কাছ থেকে অনেক গল্প শুনলাম, ওনার নানা অভিজ্ঞতার গল্প শুনলাম, শুনতে খুবই ভালো লাগলো। সবশেষে কি বলবেন, আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষের পথে, সবশেষে কি বলতে চান?
1: সবশেষে বলতে চাই, আমি আমি যে কাজের সঙ্গে জড়িত, আমি জানি, আমি ঠাকুরের কাছে বলছি যাতে ঠাকুর আমাকে আরো এই কাজের যাতে আরো আগ্রহ আগ্রহ দিয়ে, মানে কাজটাতে আমি যাতে সাকসেস হই, আমি
0: আরো যাতে এগিয়ে যেতে পারি,
1: এগিয়ে যেতে পারি, আমি এই আশীর্বাদ রাখছি।
0: ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আড্ডায় আমরা ছিলাম বিলোনিয়া আর্য কলোনি পাল কলোনি থেকে মনিকা সেন দিদির বাড়িতে। তো এসে আমারও নানা অভিজ্ঞতা হলো, শুনতে খুবই ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয় ভালো লেগেছে। তো আমাদের এই অনুষ্ঠান শুনতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে এমন কোনো গিন্নির সঙ্গে, নতুন কোনো আড্ডা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শেষ করছি।
1: থ্যাংক ইউ।
2: শুনলেন আমি নারী অনুষ্ঠানে এপক্ষের গিন্নি অনুষ্ঠানটি। আজকের গিন্নি ছিলেন মনিকা সেন, মহিলা ব্যবসায়ী, আর্য কলোনি পাল কলোনি বিলোনিয়া থেকে। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন জয়ন্তী মহাজন মল্ল। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ, পরে শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

আকাশবাণী বিলোনিয়া। এতক্ষণ শুনছিলেন রাষ্ট্রীয় সেবা ক্রম অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বই কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: 45 points, 1.44% to close at 71,593. The Nifty dropped 371 points or 1.64% to settle at 22,232. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মিলনিয়া এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

শ্রোতা বন্ধুরা, শুরু হতে যাচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানী অনুষ্ঠান অবকাশ সঞ্জনে। আজ শুনবেন একই গীতিকার আনন্দ বক্সি রচিত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি। অনুষ্ঠানের প্রথম ছবি রাস্তে কা পাথর, শিল্পী মুকেশ, সঙ্গীত নির্দেশক লক্ষ্মীকান্ত প্যারেলাল।

আপনারা শুনছেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে জওয়ানি দিওয়ানি ছবি থেকে একটি গান। সঙ্গীত নির্দেশক ছিলেন রাহুল দেব বর্মণ। অনুষ্ঠানের এবারের ছবি বরসাত কি এক রাত। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর এবং সঙ্গীত নির্দেশক রাহুল দেব বর্মণ।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, একই গীতিকার আনন্দ বক্সী রচিত বিভিন্ন ছবি থেকে গানগুলি শুনছিলেন শিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশ্বর পঞ্চম ছবি থেকে পরবর্তী ছবি কাকিপাড়া।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গানগুলি শুনছিলেন। শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে অমর প্রেম ছবি থেকে একটি গান। আমাদের সবশেষ ছবি নরম গরম, শিল্পী আশা ভোসলে।

ছায়াছবির গানে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। সবশেষ গানটি শুনলেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে, নরম গরম ছবি থেকে। সংগীত নির্দেশক ছিলেন রাহুল দেববর্মন। আকাশবাণী মেলোডিয়া শুরু হচ্ছে লোকসঙ্গীতের অনুষ্ঠানে বাংলা লোকগান। শিল্পী অর্পিতা চক্রবর্তী।

0: বাংলা লোকসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী অর্পিতা চক্রবর্তী।
1: তুকা মানা হিচ্ছে নাই গো।

মহুয়া গাছ। কি? একটি মহুয়া গাছ। কোন লাগর কোন লাগরি নয় গো, একটি মহুয়া গাছ যার থাকার কথা আমাদের লাল মাটিতে। শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছকে দেখে কবি অবাক হয়ে বললেন, হায় দীক্ষ গত লাল পাহাড়ের দেশে যত রঙা মাটির দেশে যাকে ঠাকুকে মানাইছে নাই গো। এটি একটি কবিতা ছিল, এটা কোনো প্রচলিত গান নয়, এটা একটা কবিতা ছিল। আর এই কবিতা যখন উঠল বাঁকুড়ার ছেলে সুভাষের হাতে, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুরে এবং তার কণ্ঠে, এটি হয়ে উঠল একটি জনপ্রিয় লোকগান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে বাংলা লোকগান। শিল্পী ছিলেন অর্পিতা চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া শুরু হয়েছে ককব্রেক অনুষ্ঠান। এতে প্রথমেই স্বরচিত গল্প পাঠ করবেন সুখচন্দ্র মুরা সিং।
1: খুতরুক থাংমা কামিনি আইগেনি মূ হাসুক কামি ও হাসুক কামি তামোখায় থাংমা তাবক থামা কামি মূ ফারজাক্ষা ও কগ্ন কিসা সানানে নায়ক হাসুক কামিনী লোকসং খাকসং খাকুফোর তাংকসং ককসং সালায়ো খা দিয়ক লায়ো রজাব মুসিমস মতায়াতায় রেলায়ো কাইলাই বললাই খে সাল হর চলায়ো বিয়াল গ্রেই খরকসানে নুখুং অনসুলকে পাল সুংসালায়ো মানজুলায়ো দেরামানুখে সেপেংলায়ো ও কামিও আতমসা সাবনী কেনানাংখা সাববা বুড়াসানো চালন রুখা হরনৈ সালিনী বিশৃঙ্গনো মাংতা বেমনবাই মানজাগৈ কামি সালেলে অংশাখা পুইতো দেড়ালাইখা হালখ কুমার রুখ অংখা খাকসং সমসই ভাইকা বাক্সাবা হর মোনাগ কামিনী লুকুসমিয়া নুখংনি বেমার কপলকজাক বরগ্ন খিবিউই বলং কথুগ খাললাইখা কথুই বলনাই রক্সি কুরি অংশাই ভাইকা কামিনী অচায় কুথ্র সাল হর হিঙ্গাওই কামি মুদ্রা নগ মুদ্রা শাক মুদ্রা খাওয়াই শুক্লাই সাবক্লাই নাইখা দিয়ারে কারাই মতায়াতায় রুই নাইখা পাল মানসুকলিয়া হরতামনি আচুগ বসি বেমারবাই কপলক জাগুই থঙ্গর থাই নানানাংখা পাল মানসুকলিয়া অঙ্গুই অচয় কতর ফাগ্রমন কগ্রহরকা কগমনই অচয় ফাগ্রম আচুগ অকামি বুখাক লামরখা সালদেবর কাতদুয় কামি নুহরদ্রবনে সিমিন বুড়া সাবন সিক্রিনা নাংখা পুইলা পুইলা উগ্ল ফসিং প্রে পড়া সুসই সাসাই খ্রিংখ্র ব্রুম ব্রাম অংখা অচয় ফাগ্রম সাইমনো কিফিউলি নাইমা চাইয়া ব সকসমলাথা সঙ্গই হি হু হি হু হি হু হিনই হিমনা নাংখা উগ্লগ সিগ্রি পাইয়া অঙ্গই বুসকাঙ্গ বরং চিবাক চিবাক খাই সিক্রিখা মশামায়ং অঙ্গুই পুংখা সিলাই বুফাং কতর্মান গ্রাম সুবাই লামাকাশকা ফাগুরাম সকসমলা থাবাই অবফাংন দোহাইগুরু হিনে সপ্রাখ্যন আমায়ই হিনে অবফাং হাইন হাইদাইসা সেপেঙ্গই বসাখা মশা অঙ্গুই কাশকা লাথা হরমা বাইন খারি মাথাঙ্কা হাকসন হাতাই থাইন ইয়াকুং চিখ্রাগুই হা বাই নখা কুরুঙ্গুই নখা সমতে হাইকে সময় মশাই দঙ্খা ফাগ্রম হিংকা লামার দে বুড়াসা কঙ্কলকে শাখা এ ফাগতল দে লাই দে ফাগ্রম লামার রে বোথাংনাই রে বোথাংনাই হেনে সকসমা লথা হারকেন বুড়াসা বিয়াংব মিলিংমালাং অংলাংখা সালদেবর জোড়া হাসক কামিয় সগৈ অজয় ফাগ্রম দোহাইগুরু হনৈ সকসমা লথা বাই হাওয়া ফুংতাম সপ্রাখ্যেন কামিনী মাংদেক ফাং কতর্মা ওয়া খেপে খগুই ব্রুম খেকলাইখা সুজ বুসুলই সুবুই কামি গেরেবুই সারুই মুদ্রা খাকা বুড়াসা কামিনী বেখগুই মান্যাতুই বুড়াসা কামি কুসানী বুড়িফাং ফাঙ্গ হুজাগুই দংখা অজয় ফাগ্রাম সাইমন বড় হুজাগি খা হানি নাই বুড়াসান সুখা তামো নাই বুড়াসা ননা গদনা ভাই জানানি নাইও ফাগ্রাম চানা খেসা ফাইদি চলা হিনকে বুড়াসা ভঙ্গ কাদি ফাগ্রাম নখরি ফাইদি নৌ বুড়াসা আং অংখরিয়া অংখরিয়া হনে ফাগ্রাম সকসমল্লা থাবাই বরিফং বুফং নুংতাম সব্রাখ্যান হা হো কুলুই রুই বুড়াসা দম খে বুফংনে বাকলাইখা ফাগ্রাম লথা পাকগুই স্রাবখা বুড়াসা বানকুন্দ্রী অঙ্গুই হাদুলি বদুলি ওলাই বলাই কবন রুই খলা খলা খে কবনখা কোন জোড়া ফাগ্রবন কবন রিতুলাংখা কোন জোড়া বুড়াসা সাগ্ন কবনী মাথাঙ্কা খোলা খোলা ওলা ওলা অংশকা হা দুরু দুরু খে কুলিখা কামিনী লোকরক নকরা খাখরবি থরথরকে

কলি রেখা খিসুতুই কুপ্রু লেখা শাল থাংতুতুই জরা বুড়াশানী ফান কলাইখা কামে রুকুংনি নুগুল কুথুই বলজা গিয়া কলাইজাক নিবসাগ হাবি কুথুইন মাং বসরে রুখা মাং বসনাই মকল কসা খায় ওয়ার শেখরগৈ ইয়াকুক মথুরে ফু ফু অংসাকা অজয় ফাগ্রাম সাইমানো মাং বসানের অগ্নি শালো কোনো ফানক্রে হর থুরুক ফান বাংরুক অঙ্গ অজরা মেচান্না দর অঙ্গ কুথুই শাকন দেরারিয়াই বড়াসান ভাইকায় অকুথুই শাকনি ফাতরত বুনাই অনসুমা ভাইকা ইয়াং শাল বথানা আশোকা সিকিউ নাইখা বান্দে নাইখা গতি অংশক্লিয়া পালমানসকে অঙ্গই সাকানি আমন দিয়ায়ই সাকানি আমনি কায়া নাওই মাং বসানাইন মনগৈ জানা নাইখেন বুড়াসা অংখারসিনাই অংখারসিনাই হেনই মাংনি অংখরই ফাইকেন বন খুতুর গরফসা চপখা হাসুক কামিনী দেরি বাবু কিসাখে কাকা ফাগ্রম সাকা নন খুতুরগ চবৈন আয়াং তুই খামা কসরি রহনাই হাকং ক্রৈ লঘু ক্রৈ তুয়ার নং কফুঙ্গে মা দৌনাই তাইনি আইচুগ হাসুক কামি ইয়াকরি সুকসমলা থাসুগ খুতরুগ্ন খাচি তুই খামালাম রখা বড়াসা খুতরুক বিসঙ্গ হেনারি হেনারি কামনা নাংখা আংতাই লুকো দরমা খ্লাইলিয়া বলং কথক থাঙ্গই তঙই সিনাই তক্র তমসারমই জাসিনাই সত্য সত্য তিন সত্য নুমানি গুসাই গুসাইনি দোহাই হেনাই দোহাই রোজা খাবা তাই তামা খ্লাইসিনাই তুই খিরাং রুকুংনি গৈরঙ্গ কন্দ্রি রুগী খুতরুগ্ন অরণ সঙ্গী রেখা বড় সত্যব হাইনে হাই হেনারি কাপসাউখা অর সাসুং বাহাইকে দংনাই বাহাইকে জানাই অচয় ফাগ্রম সাকা শালদ্বীপর হরদ্বীপর সাসুং সাইনই যে লাইসনাই ব্রংন সিকৃি চক্র খ্লাইকে কুলংকসা অংসাকা হিংকে অচয় রক দিয়ারি কারই নুন ইয়াচাগুই বারিখেন নুমা জানাই অপ্রণ সিমিন অখলনি মঙ্গংখা গৈরং খুতরুক অখুতরুগ্ন সাসুং সাইনই লাইনানি দায়ী অংখা পাল ফালসি উল সুকাং হিমানি কে সইয়া হাইতে হাইতে হাসু কামিনী লুকু রকবু কুবন কামিও ফাইমান লাইলাইয়া কুবন কামিনী লুকু রকবু অ কামিও থাঙ্গি মানলাইলাইয়া হাইকেন হাসু কামিনী মুং থাংমায়ামা থাংমায়ামা রবজাক্তে রবজাক্তে তাবুক মুং কালংখা থামায়ামা

0: শ্রোতাবন্ধুরা এতক্ষণ শুনলেন ককবরেক অনুষ্ঠান। এতে প্রথমে শুনলেন স্বরচিত গল্প পাঠ শুকচন্দ্র পুরাসিংয়ের কাছ থেকে, তারপরে শুনলেন বিকাশ রায় দেববর্মার কাছ থেকে ককবরক আধুনিক গান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার আমাদের কিষাণবাণী অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে তৈলবীজ চাষ। আমাদের এ রাজ্যে তৈলবীজ চাষ কিভাবে আমরা করব, কিংবা কি কি ধরনের তৈলবীজ চাষ এ রাজ্যে হয়ে থাকে, এই সমস্ত কিছু আজকে আমরা জানব অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক শ্রী শান্তনু চক্রবর্তীর কাছ থেকে। নমস্কার শ্রী চক্রবর্তী।
2: নমস্কার,
1: স্বাগত আপনাকে। আমাদের এ রাজ্যে তৈলবীজ চাষ সাধারণত কোন কোন ধরনের তৈলবীজ চাষ হয়ে থাকে?
2: ত্রিপুরাতে তো দুটো সিজনে তৈলবীজের চাষ হয়ে থাকে, একটা হচ্ছে খারিফ খন্দ, একটা হচ্ছে রবি খন্দ। খারিফ খন্দে হয়ে থাকে আপনার চীনাবাদাম এবং তিল চাষ, আর রবি খন্দে হচ্ছে চীনাবাদাম আর সরিষা। তিলটা শীতকালেও হয়, মানে রবি খন্দেও হয়। মূলত এই তিনটে ফসলই আমাদের ত্রিপুরাতে তৈলবীজ হিসেবে প্রথাগতভাবে বহু বছর ধরেই হয়ে আসছে, বহু যুগ ধরে হয়ে আসছে। এখানে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৈলবীজ চাষ। এটাকে বলতে গেলে চাষাবাদের টুকিটাকে কিছু বলতে হবে, আর অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে।
1: হ্যাঁ নিশ্চয়ই। আমাদের এই ত্রিপুরার মাটি এবং জলবায়ু কোন কোন তৈলবীজ চাষের জন্য সহায়ক?
2: প্রতিটাই সহায়ক। তিনটা তৈলবীজের যে নাম বলা হলো, তিল, বাদাম এবং সরিষা, তিনটেই করা যাচ্ছে। তবে তিলটা সারা বছরই করা যায়, এটা খারিফ খন্দেও করা যায়, রবি খন্দেও করা যায়। চীনাবাদামটাও রবি খন্দে খারিফ খন্দে করা যায়। সরিষাটা শুধু শীতকালে হয়। এবং সরিষাটার কথাটা আগে বলি, কারণ এখন আমাদের অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর চলে আসলো, রবি খন্দ শুরু হয়ে গেল। সরিষা চাষের ক্ষেত্রে আমরা যদি দেখি, ত্রিপুরাতে প্রচুর পরিমাণে এলাকাতে প্রায় 3,000 হেক্টরের মতন জমিতে সরিষার চাষ, মাস্টার চাষ হয়ে থাকে। তিন রকমের সরিষা আছে আপনার, সরি, দু রকমের আছে, লাল সরিষা এবং হলুদ সরিষা। আমাদের এগ্রিকালচার টেকনোলজির ভাষাতে এটাকে বলা হয় তরিয়া অ্যান্ড ইয়েলো সরসন। তরিয়াটা হচ্ছে লাল সরিষা, সেটা আগে লাগাতে হয়, যেমন এই অক্টোবরের 20 তারিখের মধ্যে যে সমস্ত জমিতে এখন খালি আছে, ধান লাগানো হয়নি বা ধান কাটা হয়ে গেছে, জমিতে তস আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিছুদিন পরপর, এই জমিগুলোতে আগে বপন করলে পরে ভালো একটা ফলন তুলে নিতে পারেন, অল্প যত্ন, অল্প খরচের মাধ্যমে কৃষক ভাইয়েরা।
1: এবারের আবহাওয়াটা তো কৃষকদের জন্য খুব ভালো বলে মনে হচ্ছে।
2: হ্যাঁ অবশ্যই।
1: হ্যাঁ, গরমটা কিন্তু ওই রকম আর নেই, হালকা গরম হয়তো বা আছে, এবং সন্ধ্যের দিকে কিন্তু ঠান্ডা বাতাস বইছে।
2: ঠিক।
1: সেক্ষেত্রে এখন যে সমস্ত ফসল লাগানোর কথা সেগুলো যদি কৃষকরা লাগান, তাহলে একটা ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
2: তা তো ঠিক। আবহাওয়া এবং বৃষ্টিপাতটা তো একটা নির্ণায়ক ভূমিকা পালন করে যে কোনো ফসলের সুষ্ঠুভাবে তুলে আনার জন্যে, এবং এই বছরে আবহাওয়াটা সাহায্যকারী, হেল্পফুল। এবং বিশেষত এখন আমন ধানের ক্ষেত্রে আপনার ফুল আসবে কিছুদিন পর, বা অনেক ক্ষেত্রে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এই সময়তে যদি ইন্টারমিটেন্ট রেইনফল হয়, তাপমাত্রাটা বেশি না থাকে, আর্দ্রতাটা পর্যাপ্ত থাকে এবং হালকা হালকা বৃষ্টি হয়, তাহলে ফলনটা বাড়বে। ফলনটা বাড়বে এই কারণে ফ্রুটস সেটিংটা ভালো হবে ধানের ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে অন্যান্য সবজির ক্ষেত্রেও একই কথা। তো আমরা আলোচনা করছিলাম সরিষা নিয়ে। আসলে কৃষিকাজের কথা বলতে গিয়ে অনেক প্রসঙ্গই চলে আসে। হ্যাঁ, তো সেটা বলতে ভালোই লাগে, এবং আমাদের কথাগুলো বললে পরে সেটা যদি কৃষক ভাইয়েদের উপকারে আসে এবং একটা গল্পের মাধ্যমে যদি আমরা কথাগুলো বলতে পারি এবং ওনারা এটা গ্রহণ করেন, তাহলে সার্বিকভাবে আমাদের লক্ষ্যটা পূরণ হয়।
1: একদমই।
2: হ্যাঁ, সেটা আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে ওনাদেরকে, ওনাদের সহায়ক ভূমিকাটা পালন করা। মূল কথায় ফিরে আসি সরিষাতে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি উল্লেখ করছি। হলুদ সরিষার ক্ষেত্রে একটু দেরিতে লাগানো যায়, নভেম্বর মাসের 15 তারিখ অবধি লাগানো যায়, এবং তার ফলনটা কিন্তু লাল সরিষা বা তরিয়া সরিষার থেকে বেশি, এবং তার অয়েল পার্সেন্টেজটাও বেশি। সাধারণত সরিষাতে আপনার অয়েল পার্সেন্টেজটা থাকে আপনার ধরুন কত, 40-42% এর মতন। এবং তার মধ্যে অনেকগুলি খাদ্যাণু খাদ্যগুণ থাকে, মানে নিউট্রিশনাল বেনিফিট থাকে। তো সেগুলোর আলোচনাতে যাচ্ছি না, সরিষা আমাদের লাগে এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি। তো একটা জিনিস বলতে হয় সরিষা চাষের ক্ষেত্রে, সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থাপনা আর পোকার রোগ পোকার ব্যবস্থাপনাটা। এই দুটো জায়গাতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কতটুকু সার লাগে বা কি কখন লাগায়, কানি খেতে বীজের পরিমাণ ধরুন 700 থেকে 800 গ্রাম হলেই হয়, সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার, সারির মধ্যে গাছ থেকে গাছের দূরত্ব ধরুন 4 থেকে 5 সেন্টিমিটার বা 4 থেকে 5 আঙ্গুল দূরে দূরে রাখলেই হয়। কিন্তু এইভাবে সব কৃষকরাই জানেন আপনার ইউরিয়া সার কানি খেতে 14 কিলো, সুপার ফসফেট সার 20 কিলো আর পটাশ সার 5 কিলো দিতে হয় সরিষা চাষের ক্ষেত্রে, এগুলো কৃষক ভাইরা জানেন। প্রশ্ন হচ্ছে সরিষার শাক বিক্রি হয়, অর্থাৎ প্রথমে অনেক অধিকাংশ কৃষক কি করেন, সারিতে বপন না করে ছিটিয়ে বুনেন, তারপর পাতলা করে নেন, মাঠের ভাষায় পাতলা করে নেন। পাতলা করা মানেই হচ্ছে আগে বপন করে ওটাকে শাক হিসাবে বিক্রি করে দেন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হচ্ছে জলের ব্যবস্থাপনা, অর্থাৎ সরিষার আপনার লাগানোর 45 দিনের মধ্যে, 90 দিনের ফসল, 45 দিনের মধ্যেই কিন্তু ফুল আসতে শুরু করবে, ওই সময়তে একটা জলসেচের ব্যবস্থাপনা যেন করা হয়, এটা আমি উল্লেখ করব বারে বারে। কৃষক ভাইদেরকে অনুরোধ করবো এই জায়গাটা লক্ষ্য রাখতে, জমি নির্বাচনের ক্ষেত্রে যেন এই বিষয়টা মাথায় রাখেন। আরেকটা হচ্ছে যখন পড বা খোসা তৈরি হয়ে যাবে, খোসাটা যখন পাকা ধরবে হলদে হয়ে যাবে, ওই তখন আরেকটা হালকা সেচ লাগবে। এই দুটো যদি করা যায় তাহলে সরিষার উৎপাদনটা অনেক অনেক বেড়ে যায়। অনেক কত বেড়ে, ধরুন আপনার কানি খেতে 5 কুইন্টাল মতন, 5 থেকে 7

0: কুইন্টাল আর হলুদ সরিষার ক্ষেত্রে 8 থেকে 10 কুইন্টাল পর্যন্ত দিতে পারে সোয়া ছয়কানি জমিতে প্রতি হেক্টারে। তো প্রতি হেক্টারে যদি 8 থেকে 10 কুইন্টাল তার ক্যাপাসিটি থাকে তাহলে ওই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আপনার জলসেচের ব্যবস্থাপনাটা দরকার। আরেকটা হচ্ছে রোগ পোকা, পোকার ক্ষেত্রে বলবো সরিষার মাস্টার্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হচ্ছে জাপ পোকা। এই জাপ পোকাটা আপনার সবচেয়ে বেশি আক্রমণটা করে পৌষ মাসে, অর্থাৎ যখন আপনার আবহাওয়াতে কুয়াশা থাকে। অধিকাংশ কৃষক ত্রিপুরাতে কি করেন, অগ্রহায়ণ মাসে ধানটা কেটে তারপর সরিষা বপন করেন, ন্যাচারালি ওনাদের ফ্লাওয়ারিংটা হয় পৌষ মাঘ মাসে। ওই সময়তে কুয়াশা থাকাতে পরপর সূর্যালোক সূর্য রৌদ্র পাওয়া যায় না, দুদিন তিন দিন ধরে টানা মেঘলা থাকে, ওয়েদার থাকে, ওই সময়ে জাপ পোকার আক্রমণ ব্যাপক বেড়ে যায়। এই জাপ পোকাকে রক্ষা করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আপনার একমাত্র মানে প্রতিকার হচ্ছে রাসায়নিক স্প্রে করা, সেটা হচ্ছে রোগর ডাইমেথেড গ্রুপের ওষুধ রোগর, প্রতি ML প্রতি লিটারে 1/2 ML করে কানি ক্ষেতে ধরুন 10টা স্প্রেয়ার মেশিন স্প্রে করতে হবে 7 দিন পরপর, এটা কন্ট্রোল হয়ে যাবে। এই দুটো পয়েন্ট আমি সরিষা চাষের ক্ষেত্রে উল্লেখে রাখলাম। এরপরে আপনার তৈলবীজের ক্ষেত্রে বলতে গেলে আসছে বাদাম, চিনে বাদাম। আচ্ছা, তৈলবীজের একটা জিনিস সরিষার ক্ষেত্রে একটা পয়েন্ট উল্লেখ করি, অনেক আমাদের আলোচনা শুনে কৃষক ভাইদের মনে হতে পারে আসতে পারে প্রশ্নটা, জাত নির্বাচন।
1: একদম, এটা একটা বিশেষ
0: বিশেষ
1: তাৎপর্য রয়েছে,
0: ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ব্যাপারে কৃষি দপ্তর থেকে বর্তমানে যে বীজগুলো বিতরণ করা হয়, যেই জাতের বীজ বিতরণ করা হয়, প্রত্যেকটা জাত খুবই উচ্চ ফলনশীল এবং ত্রিপুরার মাটি এবং জলবায়ুতে পরীক্ষিত বহু বছর ধরে। তো এই জিনিসটা যেমন PM 27, PM 23, ভবানী, এই ধরনের অনেকগুলো এর পরবর্তীতে আরো নতুন নতুন জাত আসছে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে কৃষি দপ্তর থেকে দেওয়া যে জাতগুলো সরিষার বীজের, এই বীজগুলি আপনারা চাষ করবেন, কৃষকরা নিজেদের বীজ রেখে বছরের পর বছর যে চাষ করেন সেটা করবেন না, কারণ প্রতি 3 বছর বীজটাকে পাল্টাতে হয়, নাহলে তার উৎপাদন ক্ষমতা ফলন ক্ষমতাটা কমতে থাকে। তাই দপ্তর থেকে সরকার থেকে যে বীজগুলো দেওয়া হয় প্রত্যেক বছর সেগুলো,
1: এই বীজগুলো পরীক্ষিত এবং এগুলো মানে পরীক্ষাগারে,
0: আমাদের ত্রিপুরাতে এটা সফলতার সাথে চাষ হচ্ছে বহু বছর ধরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার ডিপার্টমেন্ট থেকে যে বীজগুলো দেওয়া হয় সেগুলো প্রত্যেকটাই ফ্রেশ বীজ, মানে 1 বছর বীজ, এগুলো পুরনো বীজ নয়, 4-5 বছরের পুরনো বীজ নয়। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা চীনাবাদাম চাষের ক্ষেত্রে। এখানে জাতের কথা দিয়ে শুরু করি প্রথমে, যেমন আপনার JL 24 বা ICGS 76, বড় দানার ভ্যারাইটি, এগুলো কৃষি দপ্তর থেকে সফলতার সঙ্গে বহু বছর ধরে বিতরণ করা হচ্ছে। তো ওই জাতগুলি করা, কৃষক ভাইয়ার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা নিজেদের যে জাতগুলো আছে ওগুলোর গুটিগুলো ছোট হয়ে যায় বছর বছর ঘুরাতে ঘুরাতে, উৎপাদন ক্ষমতা যেমন কমে যায় ঠিক তেমনি ভাবে তার সাইজটা, বাদামের সাইজটাও ছোট হয়ে যায়। স্বাভাবিকভাবে ওনারা বাজারে সেরকম দাম পাবেন না, তাই নতুন বীজ ফ্রেশ বীজ লাগাতে হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বপনের পদ্ধতি, সারিতে তো বপন করতেই হবে, এই বিষয়টা আমি প্রত্যেক আলোচনাতেই উল্লেখ করে থাক চেষ্টা করি কৃষক ভাইদের কাছে পৌঁছানোর, যে আপনারা 6-2-6-2 পদ্ধতিতে চাষ করবেন, অর্থাৎ 6 লাইন 20 সেন্টিমিটার পরপর 6 লাইন লাগাবেন, তারপর 2 লাইন ছেড়ে দিয়ে আবার 6 লাইন লাগাবেন। তাহলে বাদাম হচ্ছে প্রতি মানে লাগানোর 3 সপ্তাহ বয়স থেকে, 21 থেকে 25 দিন বয়স থেকেই তার ফ্লাওয়ারিং শুরু হয়ে যায়, ফুল আসা শুরু হয়ে যায়, এবং ক্রমাগত তার 4 মাস বয়স জীবনকালের মধ্যে সে যখন আপনার ফসল পেকে গেছে তুলে নিচ্ছেন, পাকা ফসল তুলে নিচ্ছেন, তখনও দেখবেন গাছে ফুল আছে। তো এই যে কন্টিনিউয়াস ফ্লাওয়ারিংটা, ইনডিটারমিনেট ফ্লাওয়ারিং, এই টাইপটার জন্য হয় কি আপনাকে মাটিতে কেল তুলে দিতে হয় বা মাটি তুলে কেল বানাতে হয়, ঝুরঝুরে মাটি তুলে কেল বানাতে হয়। যত বেশি কেল বানিয়ে ভিটিটাকে উঁচু করে দেবেন তত আপনার প্যাক ফরমেশনটা বেশি হবে, বাদাম বেশি উৎপাদন হবে এবং ফলনটা বাড়বে। আর সেটা করতে গেলে আপনার 6-2-6-2 পদ্ধতি।

0: যে পরিশ্রমটা করছেন সেখান থেকে লাভের অঙ্কটা যাতে বেশি হয় সেটাকে অ্যাচিভ করাটাই হচ্ছে এখন আমাদের প্রাথমিক লক্ষ্য।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় আজকে আর আমাদের পারমিট করছেন না যে আমরা আরেকটু এগিয়ে যাই। এই আলোচনা আমরা এখানটা শেষ করছি। দর্শক বন্ধুরা, আপনারা কিষাণবাণী অনুষ্ঠান শুনছেন, আর এতক্ষণ শুনছিলেন ত্রিপুরায় তৈলবীজ চাষ এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক শ্রী শান্তনু চক্রবর্তীর সাক্ষাৎকার।

0: নমস্কার দাদা, আপনার নামটা বললা?
1: হ্যাঁ নমস্কার, আমার নাম টিঙ্কুনা।
0: আচ্ছা, আর এই জায়গাটার নাম?
1: এটা রাজনগর আনন্দবাজার।
0: আচ্ছা, কতদিন ধরে আপনি কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: কৃষির সঙ্গে তো আমি প্রায় 6-7 বছর হয়ে যাব।
0: কৃষির সঙ্গে তো বর্তমানে আজকে আপনার থেকে আমরা জানব যে অক্ষণে আপনি কিতা লইয়া মোটামুটি কাজ করতেছেন।
1: অক্ষণে আমি কাজটা করি, আমার পাম অয়েলের প্রজেক্ট পাইছি আমি, তো এটা লইয়া কাজ করি আর।
0: পাম?
1: হ্যাঁ পাম অয়েলের।
0: তো এটা তো নিশ্চয়ই একটা বাগানের মতো করতে?
1: হ্যাঁ বাগানের মতো।
0: তো আমরা যদি একটু বিশদ ভাবে কইন যে পাম অয়েলের যে গাছ যে লাগাইবা, এটা লাগাইতে গেলে কমপক্ষে কতটুক জায়গা দরকার?
1: কমপক্ষে এটা লাগাইতে হইলে আমরা মোটামুটি 1 হেক্টরের মধ্যে 140-143টা মতো লাগে আর কি 1 হেক্টরে।
0: তো ধরুন হেক্টর তো অনেক জায়গা, ধরেন আমার এত জায়গা নেই, আমার 2-3 কানি।
1: হ্যাঁ 2 কানি মতো হইব।
0: তো এই যে পাম অয়েল লাগাইবা, এটার লিগা তো নিশ্চয়ই আপনার প্রশিক্ষণের দরকার
1: আছে? হ্যাঁ প্রশিক্ষণ আমরা করছি, আমরা নালকাটা যেয়ে প্রশিক্ষণ করানো হয়েছে আমরা।
0: আচ্ছা, মোটামুটি কতজন কৃষক ভাই আপনারা গেছেন
1: পাম অয়েলের? অনেকজন গেছি, প্রায় 43 জনের মতো গেছি আমরা এখানে রাজনগর থেকে, যুবরাজনগর থেকে।
0: তো আপনারা যতজন গেছেন সবাই মোটামুটি এখন পাম অয়েলের দিকে?
1: হ্যাঁ সবাই সাকসেস হয়েছে। তো আমরা এটি প্রায় 4 বছর হয়েছে না এখনো, যখন প্রশিক্ষণে গেছি তখন কয়েছিল যে 4 বছরের মতো আমরা ফলন আই যাব, তে আমরা 3.5 বছর হয়েছি আমরা আমরা ফলন আই গেছে।
0: আচ্ছা
1: হ্যাঁ ফুল টুল আই গেছে, ওখানে 1 বছরটা আমরা ইয়ে করা লাগবো আর কি, ফুলটা কাটিয়া পালাই লাগবো।
0: আচ্ছা, তবে এবার কইবা যে এটা তো নিশ্চয়ই চারা, চারাটা কি বাইর থেকে কিনে আনতে হয় না নিজেরা তৈরি করে?
1: এটা ওই দিয়া দিছিন আমরা রে, প্রজেক্ট থেকে দেওয়া হইছে, এটির টাকা কাটিয়ে রাখা হইছে আর কি।
0: আচ্ছা, তো এক একটা চারা কত টাকা কইরা পড়ছে?
1: এটি প্রায় 250 টাকার মতো একটা চারা। হ্যাঁ একটা চারা।
0: তো আপনার মোটামুটি কতটুক জায়গা?
1: আমরা আমার আছে আমার 1 একর থেকে বেশি আছে।
0: তো এটার মধ্যে আপনার কতটা চারা লাগছে?
1: 143
0: লাগছে। এইবার কইবা এই চারাগুলা কোন সময় লাগানো উচিত এবং জমিরে কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা লাগাইতে হইলে জমিটা তো লাগে না, প্রায় টিলা জায়গা হইলে ভালো হয়।
0: আচ্ছা,
1: তো এটা লাগাইতে হইলে প্রথমে টিলাটারে পরিষ্কার করতে লাগবো, তারপরে গর্ত করতে লাগে, তারপরে তো
0: মানে পুরাটারে কোনো চাষের দরকার নাই?
1: না চাষের দরকার নাই,
0: জাস্ট খালি গর্ত
1: গর্ত গর্ত।
0: আচ্ছা,
1: তো গর্তটি করতে লাগবো 1 হাত চারা বুঝি আর কি, চারাটা যদি হয় একটু বড় হয় তাহলে একটু বড় গর্ত করতে লাগবো, আর যদি ছোট চারা হয় তো ছোট গর্ত 1 হাত/1 হাত করলেই হইল।
0: আচ্ছা, এইবার এই গর্তের মধ্যে আপনি দিবা কিটা কিটা?
1: গর্তের মধ্যে প্রথমত কিছু দিতে লাগে না, পরে দিয়া সার আর গোবর সার।
0: মানে প্রথম যখন আপনি চারাটা রোপণ করবা তখন কিছু
1: না? কিছু না।
0: আচ্ছা,
1: এটি বায়োফেন্সিং করা হয় প্রথমে লাগানোর সময়, বায়োফেন্সিং করার পরে যে এটা মানে আমরা চারাটি লাগাইতে পারি আর কি।
0: কতদিনের চারা আপনি আনলা?
1: আমরা আনছি 1 বছরের চারা।
0: 1 বছরের চারা?
1: 1 বছরের।
0: তো এই 1 বছরের চারা রে এটার যে লাগানোর সময় এটা কোন সময় বছরের?
1: এটা ও বৃষ্টির সময় লাগাইলে ভালো আর কি, বৃষ্টির
0: বৈশাখ
1: জ্যৈষ্ঠ মাসে।
0: আচ্ছা, এবার লাগানোর কতদিন পরে এটার মধ্যে ইয়ে দিবা?
1: হ্যাঁ লাগানোর দড়ি লাইন তো যখন গাছটা পুরো ম্যাচিউরিটি হয়ে যাবে বুঝা যাইবো
0: না, মানে কতদিন পরে সারটা দিবা?
1: ও সারটা সারটা দিলে 6-7 মাস পরে দিলে, 6-7 মাস পরে।
0: তবে শুধু আপনার গর্ত কইরা গাছটারে ডুবাই দিবা?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর কিচ্ছু না? আচ্ছা, এটা গরু ছাগল খায় না?
1: এমনি খায়, মানে এটি তো বেড়া দিতে লাগবো।
0: তো মোটামুটি কতদিনে এটা পরিণত হয়?
1: ফুল 4 বছর।
0: 4 বছর
1: কিরকম ছোট থেকেই ধরা শুরু হয়ে যায়? 4 বছরের গাছ তো একটু বড় হয় না, মানে তবু হয় বড়, ওরকম বড় হয় না, এটা প্রায় খেজুর গাছের মতো বড় হয়।
0: এত বড় বড় হয়? হ্যাঁ,
1: কিন্তু কন্টিনিউ ফল দিয়ে যাইব বছরে ডেইলি, মানে এটা একটা গাছ থেকে আজকে কাটলে 15 দিন পরে আবার এই গাছকে ফল কাটতে পারবো।
0: আচ্ছা, এইবার

0: আইলো যে এই গাছটা যখন আপনার পরিণত যখন হওয়ার আগে 4 বছরটা তো অনেক দিন, একটা ইয়ার যে 4 বছর মানে অনেকটা দিন, তো এই 4 বছরের মধ্যে তারে আমি কিরকম ভাবে যত্ন করতে পারি, তার মধ্যে পোকা মাকড় আয়নি?
1: তারপরে এরকম আর কি আনারস টানারস এরকম গাছ আমরা এখানে চাষ করতে পারি আর কি, হয় বাদাম টাদাম এটি হয়। এই 4 বছর মানে এটা কোথাও হয়েছে যে 4 বছর থেকে মানুষ বেকার থাকতো না, এটা থেকে ফলন পাইতো আর কি, 4 বছর এই জমিটা থেকে ফলন পাইবো।
0: আচ্ছা, এইবার এটার মধ্যে যে পোকার কথা কইছি,
1: সাধারণত পোকা এটি ধরে না, এটি পাতাটাও প্রায় খেজুর পাতার মতো।
0: এটা কতদিন পর্যন্ত এটার দেখাশোনা করে রাখতে
1: লাগে? 4 বছর পর্যন্ত
0: না, যেমন পোকার হাত থেকে
1: এমনি পোকা
0: না, ওই যে ইঁদুরের কথা যে কইলা,
1: ওই তো ফলন ধরা পর্যন্ত, যখন তো যখন ফলন প্রথম যখন ফুলটা আইব তখন ছোট দেখে আর কি গাছটা, তখন একটু ইঁদুরে কাটার সম্ভাবনা দেখে, আর পরে দিলে এক মহিনা মানে পরে 4 বছর পরে হইলে
0: বড় হয়ে যায়। একটা গাছে কতদিন সে বাঁচে?
1: এটা অনেক দিন, এটা কন্টিনিউ দিয়া যাইব, এটা বহুত দিন বাঁচে, প্রায় 40 বছরের মতো
0: বাঁচবো,
1: ফলনও দিব 40 বছর।
0: এই গাছটারে আমি প্রতি বছর কিটা নিচে আমার খাওয়া বা অন্য কিছু লাগবো না?
1: এটার গুড়ালির মধ্যে একটু পরিষ্কার করিয়া ড্রেন করিয়া সাইডে দেওয়া,
0: মানে এটাতে কি সবসময় জল থাকতে লাগে?
1: না, মোটামুটি ড্রাই সিজনে লাগে আর কি।
0: আর এমনিতে আপনারা যে সরকারের মারফতে যে কাজটা মানে এটা লাগানি লেগেছে পাইছেন, এটাতে আপনারা সরকার কি কি জিনিস আপনারা দিছে?
1: এখানে তো সবকিছু দিছে আমরা সরকার, এটা লাগানির টাকা দিছে,
0: বা এটা কানিতে কত টাকা পাইছেন?
1: কানিতে এটা লোকে আপনার বছরে 36,000 টাকা, এটা শুধু বায়োফেন্সিং এরকম করা লাগে, আর সারটার এটি আলাদা, এটিও দিয়া দিছে আমরা বছরে দিয়া দেয় সার, 4 বছর পর্যন্ত দিয়া দিবে। জঙ্গল টঙ্গল পরিষ্কার করার লাগে, বায়োফেন্সিং করার লাগিয়া এরকম লাগে।
0: আর চারাটা কি নিয়ে আনতে লাগছে?
1: না, চারাও দিয়া দিছে তারা, ওই আমরা 36,000 থেকে প্রথম যে আমরা টাকাটা পাইমো ওইটার থেকে চারাটা, টাকাটা আরো বেশি খাটিয়েটি আমরা 36,000 টাকা পাইবো আর কি, সারার দামও কাটাইয়া সব কিছু করিয়া। কারণ সাধারণত সারাটি তো আমরা এখানে কখনো এরকম হইছে না যে আমরা কিনে আনতাম, এটি সব সরকার থেকে দেওয়া হয়েছে আর কি।
0: আচ্ছা, এইবার গেল আপনার যেমন 4 বছরে আপনি কইছেন ফলন আই যায়, তো 4 বছরে ফলন আইতে গেলে এই প্রথম বছর ফলনটা কাইটা দিবা, এরপরের বছর থেকে ফলনটা রাখবা। আচ্ছা, এটার ফলটা কিরকম হয়?
1: এটার ফলটা আইব সুপারি যেরকম এরকম, কিন্তু এটা খুব একটু বড় হইব আর কি, একদম টাইট থাকবো ফলটা,
0: তালের মতো
1: না, তালের মতো কিন্তু ছোট ছোট আর কি।
0: আচ্ছা,
1: খেজুরের যে যেরকম থাকে এরকম কিন্তু টাইট জিনিসটা।
0: আচ্ছা,
1: খুব টাইট বড়, এক একটা আমরা যখন আমরা এখানে ট্রেনিং করছিলাম তখন যে ফলটি আনাইছিল এটি তো বাইরের থেকে আনাইছিল, এই ফলটি প্রায় 30-35 কেজি ওজনের হয়
0: একটা।
1: তো আমরা এখানে সাধারণত অতটুক হইতো না, যদিও না হইলেও একটা 17-18 কেজি এরকম 20 কেজি এরকম হইব একটা।
0: তো এই একটা কিতা আপনারা পরে এটার থেকে তেলটা বাইরিব?
1: হ্যাঁ, এটা একটা গাছে তো অনেকটি হইব, একটা গাছে অনেকটা ধরে, তো এটা তো কালেকশন করে নেওয়া হইব ফাঁকার পরে, কালেকশন সেন্টারে নেওয়ার পরে এটি নেওয়া করার পরে গিয়ে তেল হইব আর কি।
0: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভাল লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর। আজ শান্তির বাজার যে বাজার আছে, সে বাজারের আজকে আলু প্রতি কুইন্টাল গিয়েছে 1800 টাকা, যেখানে প্রতি কেজি 25 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 5500 টাকা, যেখানে প্রতি কেজি 80 টাকা। টমেটো প্রতি কেজি 70 টাকা, ঝিঙে 80 টাকা, শসা প্রতি কেজি 80 টাকা, পটল 70 টাকা, যেখানে প্রতি কুইন্টাল 5000 টাকা। কাঁচামরিচ প্রতি কুইন্টাল 1800 টাকা প্রতি কেজি, 250 টাকা। আদা 14500 টাকা প্রতি কেজি, 200 টাকা। কাঁকরোল প্রতি কেজি 80 টাকা। এই ছিল আজকের বাজার দর। এতক্ষণে আপনারা শুনলেন অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী বিলোনিয়া আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই অর্থাৎ 7:05 শুনবেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি। 7:35, 7:45 এবং 7:55 শুনতে পাবেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। রাত 8:05 রয়েছে পাক্ষিক কুইজ। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনারা ফোন করতে পারেন 8731875545 এই নম্বরে। রাত 9:00 অনুষ্ঠান যুববাণী। 9:30 স্বর্গম অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সেতার বাদন, শিল্পী শহীদ পারভেজ। রাত 10:00 শোনা যাবে হারানো দিনের গান। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অনুষ্ঠান বন্দনা। এতে আপনারা ভক্তিগীতি শুনতে পাবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী রাজা গুহ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বন্দনা অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পে ছিলেন রাজা গুহ, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি

0: জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোন করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি বা কারাবাসের যে কোনো শাস্তির ক্ষেত্রেই দায়িত্ব ন্যস্ত থাকবে বিচার বিভাগের উপরে। অর্থমন্ত্রী আরো বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরো শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানিয়েছেন।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी रिसर्च बन सके।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তে যক্ষ্মা প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করা। প্রথম পর্যায়ে যুব নেতৃত্বাধীন সামাজিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং যক্ষ্মামুক্ত ভারতের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে 11টি রাজ্যের 55টি জেলায় জোশ দলগুলিকে কাজে লাগানো হবে। শ্রী নাড্ডা স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন এবং জানান যে বিশ্বজুড়ে যেখানে যক্ষ্মার প্রকোপ 12% কমেছে সেখানে ভারতে তা 21% হ্রাস পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতে যক্ষ্মা চিকিৎসার আওতা বা কভারেজ বেড়ে 92% পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চিকিৎসার আওতাভুক্তির হার 78% তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই সাফল্য যেন কোনোভাবেই আত্মতুষ্টির মনোভাব তৈরি না করে। এটা গর্বের বিষয় যে দেশের 67,933 গ্রাম পঞ্চায়েত বর্তমানে টিবি মুক্ত।
3: We have to give the last push और वो अंतिम push के लिए जोश से बढ़ करके और कोई नहीं हो सकता। इसलिए मैं विशेष करके जोश की टीम को और NCC के कैडेट्स और वो माय भारत के वॉलंटियर्स को बहुत बहुत शुभकामनाएं देता हूँ, बधाई देता हूँ। आप लोगों के माध्यम से हम अंतिम व्यक्ति तक पहुंचेंगे और टीबी से देश को मुक्त कराएंगे। टीबी हारेगा, देश जीतेगा, इसको हम लक्ष्य को पूरा करेंगे।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, সুস্থ নাগরিক, সুস্থ সমাজ ও সুস্থ দেশের যে লক্ষ্য রয়েছে তা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, যক্ষা বিরোধী লড়াইকে প্রতিটি গ্রাম, জনবসতি ও গৃহস্থালির কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভয় ও সামাজিক কলঙ্কের কারণে মানুষ সময় মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বসু জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ এআই সুফল পায় এবং একই সঙ্গে ডিপ ফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আগামী মাসের 12 ও 13 তারিখে বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রিজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80% কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সেন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে সুইডিশ একাডেমি জানিয়েছে, তার বলিষ্ঠ লেখনী এবং শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টির জন্য অ্যানিকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনের কাছে ডনজোতে সম্পন্ন হচ্ছে। ডনজোতে এই অভিনেতার খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন নানা। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার স্মৃতিচারণ করেছেন।
4: নর্মাল আদমি কি তারা জিতে থাক কপড়ে পাবড়ে সবক মালুম পড়েগা আর আপনি বহুত লোকের মদত করছে যে যা চাই ও কিষান হোক কই ভি হোক হেল্প বলে বাকি উনকে বারে মে কাহা গিয়া বহুত গুসে মে হতা হে করতে গুসা তো ভি আতা জব আপ অর্গানাইজ নেই তো গুসা তো মুঝে ভি আতা অর্গানাইজ হতো কে কিউ আয়ে সাগর সঙ্গে আম কি কি হমনে পর উসকে আলাওয়া আমি আমারি ফ্রেন্ডশিপ ফিল্ম লোক কে ভেজে সে নি এসে ভি আমরা বহুত আচ্ছে করে।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থা যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারে অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50।
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে যেমন।
6: আকাশবাণী আগরতলা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্বে যার উন্নয়ন রোগে

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরি ও কল্পনা দেববর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতালনি যশুভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল চিফ সুনাম ফিরমৌন চেঙ্গিরেখা কেন্দ্রনি সা খামতাই নকুং হামগ্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কেতালনি ভারত মন্ডপম খকা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিমন চেঙ্গিরেখা তিনি আগরতলা কচাম মোটর স্ট্যান্ড কেতাল সুনামজাক মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গিরেখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী বহর নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতালনি যশুভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেসনি ফিল চিফ সুনাম ফিরমৌন চেঙ্গিরেখা মন্ত্রী বক্র সাকা হা কতনি ব্যবহার হাঙ্কর ফাইভ জি সেপ সগৈকিয়া তাই ফাইভ জি সেপ রুনাও হা কতর কাইবা রাশাই বাচি সাইনি গবাং বেস স্টেশন টঙ্গো মন্ত্রী বক্র সাকা থাকাই বিশি কুদুগ্রমই মোবাইল ফোন মানজমুনি সেপ সিমিয়া কাহাম নাইকলমুনি নাঙ্কুকমা সেপ অঙ্গি বাচাখা মোবাইলনি সেপ বাই তাবু গবাং মা হাফাংনি সেপ মানি টঙ্গো মন্ত্রী বক্র তাইব সাকা ডিজিটাল রং সা খাম সেপ তাই হাফাংনি সেপ রক গরাগ অঙ্গি টঙ্গো
1: बीते वर्षों में भारत ने कंज्यूमर से क्रिएटर बनने की यात्रा तय की है। अब भारत उस लक्ष्य की तरफ बढ़ रहा है जहां प्रोडक्ट डिजाइन भी भारत में होगा, उसकी टेक्नोलॉजी और आईपी भी भारत की होगी। इसके लिए हर जरूरी इंसेंटिव दिए जा रहे हैं, हर जरूरी रिफॉर्म्स किए जा रहे हैं, यानी टेलीकॉम सेक्टर में भी रिफॉर्म एक्सप्रेस तेजी से आगे बढ़ रही है।
0: সালবৈরমী সংসার যা অথম লাইমুনি ওয়ান সুমুং বুবাগংখা স্কেল উইদাউট বাউন্ডারিজ মন্ত্রী বখর নরেন্দ্র মোদী অ তালনি চিসা সালমারি চেন্নাই বেড়াইনা থাঙ্গানো বেড়াইমা জরা মন্ত্রী বখর কাইসা মেট্রো রেল তাংবতাং চেঙ্গিরিওয়ানো তাই জুদা জুদা সামুংবতাঙ্গ মানজাগানো মন্ত্রী বখর ভিডিও কনফারেন্সনি সেপ পাই চেন্নাইনি চিব্রি পয়েন্ট অফ কিলোমিটার কলক রেল লামাতে অমৃত ভারত স্টেশনব চেঙ্গিরিওয়ানো পূর্ণমালিনি সিমি মেট্রো রেল তাংবতাং চেঙ্গিরিমানী ইয়াগুলো মন্ত্রী বখর চেন্নাইও কাইসা রোড শোব মানজাগানো জিএসটি কাউন্সিল অল বাই গরংজাক বক্র রগ্ন রমনানি ফান টানখ্রাইকা তাই ফুজদারি দরবারনি বাকে রাংনি আরি খক সাহা রোজাকনি বাংরি ওই খক বা রোজাক খ্রাইকা মাজরা বেড়থানি দরবার নকনি সাকাওন বক্সিনজাখা তিনি সানজাও দিল্লি কেতাল জিএসটি কাউন্সিলনি পান্ডানি উল ককতুমা থুমদারিনী ঠুম রাংমন্ত্রী নির্মলা সীতারমন সাকা পান্ড জিএসটিনি মারি তৈ মুংসব সুলাইমু তুবু জাগ্রিয়া তিন হা কতর গনাঙ্গে ফিল চুকুচি বরে ইন্ডিয়া এয়ার ফোর্স সাল পালাই জাগি টঙ্গো গাজিয়াবাদনি হিন্দন এয়ার ফোর্স থায় এয়ার চিফ মার্শাল এ পি সিং সাকা এয়ার ফোর্স রগনি ছয় ফানংখা বরকনি জবা খ্লাইনাই রগনি রংমু খাকরাক মানজুকমু অপারেশন সিন্দুরনি বিশিংতে হা কতনি লোকর এয়ার ফোর্সনি সামুংন নগুইমানখা তাকলাই বিশি কগ্রবাই নোবেল ইয়াকুমু রোজাগানো কানাডিয়ানি কগ্রবাই সৈনাই এনি কারসন্ন সিরি সিটি বাই গদাল রুই কতাল মারি বাই কগ্রবাই সৈমানি বাকৈ বন অসকাত ইয়াফার জাগানো কেন্দ্রনি সা খামতাই নকুং হামগ্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কেতালনি ভারত মন্ডপম সংসারজাক বসং পাণ্ডব খগা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিমন চেঙ্গিরেখা ভারত খগা পাইসগ্রনা নাহারমুঙ্গ শিখলারনি মানজাকমু বাংরনানি নাহারে অ সাকথারমু অ সাকথারমুনি নাহারমুং বুবাগংখা হা কতনি শিখলা দফানি ফান মানজুকমুংতাই রুংমুং সামুঙ্গ ফনাংমুং খকা কাসুনা পৈলা বেরেমনি সাকাপ সেব্রনা জরাব সাকাপনি সেব্রনা তাই হদানি মোনাক পৈতো ইয়াকাগ্রনা ও হাকতর গনাঙ্গিনি লোকরংনি থানি সগৈরনা আগরতল পান্ডা কাশেও সালথাং হাঙ্কর বেরেমনি জুস্তিমন চেঙ্গিরেখা বারজা মানজাক জেলা কাশক অকরা বিশ্বজিৎ শীল আবন কারিব উদয়পুর বিলোনিয়া কয়লার শহর জুস্তিম চেঙ্গিরেজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা খানাই দংবায়ু আকাশবাণী ককতমানী আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার এপ ফলো খাই

0: the Hodalama Facebook the X handle All India Radio News the Instagram page AR News Alerts now the official YouTube channel News on AR आपनो कारीबा आकाशवाणी अगरतला केंद्र ने कक्तमा अपडेट मानके एक्स हैंडल आकाशवाणी न्यूज अगरतला फेसबुक एआर न्यूज अगरतला ते यूट्यूब आकाशवाणी न्यूज अगरतला व नन्यानंगन तिने अगरतला कसा मोटर स्टैंड कतल सनामजा मल्टी लेवल कार पार्किंग ते बानिया कॉम्प्लेक्स नो सेंगिरखा मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा বর্ষাকা মাল্টি লেভেল কার পার্কিং তে বানিয়া কমপ্লেক্স পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবা পিপি মডেল সুনামজাখা ও কবাং মালকনি কার পার্কিং চ্যাংজাকমা বাই আগরতলা আউলি লামাও মারখুং কসামা জঞ্জাল হলিবান বাটারঘাটো কাইসা কতর ইউনিট মল সামনানি সামুং বসকাং বিসিনে মার্চ তালনি বিসিং পাইরিনানি নাহারমু নাহার জাকা হনি বর্ষাকা পান্ড আগরতলা পুর নাইখানি মেয়র দীপক মজুমদার শাখা জরা বাই বাক্সা আগরতলা আউলিওয়া লোক বাংমারি বাঙি টঙ্গো তাই লোক রগ্নি সারমুংব বাঙি টঙ্গো মন্ত্রী বখর নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গদালই তাবুক জরা যাইকে বার যাইয়াসগে লোক হামক্রাইনি সামুং গ বিসি নিসিবা পুংছুকা সেবাতে কাহাম নাইকল মুনি ওয়ান সুমুং বাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রিটিশনি বিসিনি বিসিং হামচাজা ভারত সুনাম তিসানা নাহারে চয়াওই সামুং দাঙ্গি দঙ্গ হামক্রাইতে হদানি ফান তুবু মানি বিসিংতে অ সাক ধর্ম বরক রগ্নি লাংমাও কাহাম স্লাইমুং তুবুখা তিনি অ আলাইজা চয়াও আওয়াই মুংনি বিসিংতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনানি সেপনতে সাইমান লায়ান খনাদি আবনতে কাইসা কক্থুম
1: বাই থাকজাক নিলাম হাকতর নি চিকন বানিয়া খাইনি রগ্ন বসকাঙ্গি থাকনাও নাংমানি বার জায়াসাগি দঙ্গ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 বিসিনি এপ্রিল তালনি চার সাল মারিব ও তাংবতাং চেঙ্গিরিমানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী চিকন বেলাই চিকন তৈ বাই থাকি তাংমথা বাইক দালজাক রগ্ন লাইতে সাকে লাকাইনি চুবা চুরানো ও তাংবতাংনি নাহার মুং বুবাক মুদ্রা যোজনাও কাইথাম বেরেমো লাকাই রিনানি শেপ তংমানি চেরাই শিকলা চাসলক শিকলা উলো আরো শিকলা প্লাস বেরেম্ব মানজু জাখা রাং নিচুবাচু সিমিয়া মুদ্রা যোজনা হা কতর নি শিকলা দফাতে চিকন বানিয়া খাইনি রগ্ন খা বাচারে বই দঙ্গ ও শেপনি বিশিংতে কেতাল বানিয়া চেংজাগি দঙ্গ তাই তাং সামুংনি শেপ বাঙ্গি দঙ্গ মুদ্রা যোজনা চিকন বানিয়া খাইমানো ফান রেমানি বিশিংতে বাই থাং চুকচাক ভারত স্নাম তিসানা ইমাং নব মুখ থাং খাইনা লামো নাংমানি বার যাই আসাগি দঙ্গ সুমন ভট্টাচার্যনি কক্তুম কক্তমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি রবীন্দ্র শতবার্ষিকী ভবনী সিমি বার্ষলতে আগরতলা কলেজ তিলানি দখরা চার চিসাই মিলিয়ন লিটার ফানগনা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টাই ডগরা চারচি কিলোমিটার ফানগনা ওভার হেড ট্যাং স্নামনানি হলং থংন কাই রেখা আবোবাই বাক্সা ব্যাপিড রেসপন্স টিমনি বাকে কতাল সেপ গনা খুঁজে মাল খুঁনব চেঙ্গে রেখা পান্ডব মন্ত্রী অগ্র সাকা হাস্তে হাবা আগরতলা পুর নাইখ্রিনি ব্যাবাক ওয়ার্ড আমচায় কাহাম নংজাক নাই তিনি সেপ রেনা সাক ধর্ম নাহারকা পান্ডব আগরতলা পুর নাইখ্রিনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা পুর নাইখ্রাইনি লোকরগ্নি খা কামাতে জুদা জুদা হামক্রাই গনাং সামু তাঙ্গজাগৈ দঙ্গ হাস্তে পুলিশ নি দাগি ভাঙকরা জি এস রাও তিনি আগরতলা কক তুমা থমনারুনি কক মালাইমাও সাকা তাকলাই বিশু হাস্তে গনাঙ্গি তাবু সাক জরা কাই নই সাই চুকুরা বা অসমতাই কাইনানি বাগে গসিমু রোজাখা অসমতাই নগৈ কাই নৈরা বাসি দক ট্রাফিক এসিস্টেন্ট বুট খেলাই জাগানা তাই কাই সারা দকসি চুকু ওয়াস টাওয়ার আসুক রোজাগান ভারতী নবতীবার নাইকুনি বখাক্তি সাজাকা বসকাং সালথাম সালব্রী বিশং ত্রিপুরা নবই সালচি সালকা আমচাইনি ওয়াতি মল পায়ান ইয়াংগ আগরতলা নবতীবার নাইকুনি সাজাকা বসকাং দামনি সিবরিয়া হাস্তানি যত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি বাই মানো খনা তুমারি সাকো থামচি থাম ডিগ্রি তাই খামাও নিচি থাম ডিগ্রি সেলসিয়াস তিন গানে গিনেও টঙ্গানো কক্তমা পায়ান সিগাং কক্তমা বুবারও তাই বেশা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তিনি দিল্লি কেতাল জসু ভূমি ও ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ফিল্ড চিফ নাম ফিরমনো চেঙ্গে রেখা কেন্দ্র সাহা খামতাই নকুং হামগ্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কেতাল ভারত মন্ডপম খকা ইয়াকাকজাক ভারত অভিযানী বিশিং জোস টিম চেঙ্গে রেখা তিনি আগরতলা কসাম মোটর স্ট্যান্ড কেতাল সামজা মাল্টি লেভেল কার পার্কিং তাই বানিয়া কমপ্লেক্স চেঙ্গে রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কক্তমা তিনি বাকে অরণ্য পাখিয়া অরণ্য কক্তমা আওয়াইঙ্গানা খানা ফুং দামচিনি সতীব্রীচিওয়া

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি বেনিফিশিয়ারি .nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হলো। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। এবারে বিস্তারিত সংবাদ। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করেছে এবং ফৌজদারি মামলা দায়েরের আর্থিক সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। শাস্তি হিসেবে জরিমানা, কারাদণ্ড বা উভয় ক্ষেত্রে সিদ্ধান্তের ভার আদালতের বিচার বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। বিলম্বিত রিটার্ন জমা, ভুল ভ্রান্তি বা দেরিতে কর পরিশোধের ক্ষেত্রে করদাতাকে অর্থ আদায়, সুদ এবং আনুপাতিক জরিমানার মুখোমুখি হতে হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, বৈঠকে জিএসটি হারে কোনো পরিবর্তন করা হয়নি এবং কর কাঠামোর হার অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, আজ জিএসটি কাউন্সিল নোটিশ জারি ও প্রক্রিয়ার জন্য সাধারণ মান নির্ধারণের সুপারিশ করেছে। 10,000 টাকা বা তার কম আর্থিক অঙ্কের ক্ষেত্রে কোনো নতুন নোটিশ দেওয়া হবে না এবং এই সীমার নিচে থাকা নোটিশগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাও আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর সারা রাজ্যে এখনও পর্যন্ত 2,905টি দুর্গাপুজোর অনুমতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে 256টি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হবে ও 169টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, বায়ুসেনার প্রকৃত শক্তি তার যোদ্ধাদের দক্ষতা, সাহস ও অঙ্গীকারে। অপারেশন সিন্দুরের মতো দেশের মানুষের বায়ুসেনার আক্রমণাত্মক ক্ষমতা ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ তপশিলি জাতিভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে ভার্চুয়ালি আগরতলার কলেজ টিলায় 681 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 680 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে তিনি র্যাপিড রেসপন্স টিমের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 10টি গাড়ির যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পৌর নিগম এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। রাস্তাঘাট

0: পরিষ্কার রাখার উপরেও নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগম এলাকার দুটি স্বসহায়ক দলের চারজন অমৃত মিত্র সদস্যের হাতে পুরস্কার হিসেবে 5,000 টাকার চেক ও স্মারক উপহার তুলে দেন। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চলেছেন কানাডিয়ান লেখিকা এনি কার্সন। তার সাহসী ও ধ্রুপদী ঐতিহ্যের সাথে খেলার ছলে কথোপকথনের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ তৈরির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ করেছেন তার এই দীর্ঘ যাত্রা। জনসেবা সে দেশ সেবা এই মন্ত্রে অনুপ্রাণিত এবং নিরলস অঙ্গীকারের ধারাবাহিকতা আজও অব্যাহত। সেবা ও সুশাসনের এই ভাবনাকে পথ প্রদর্শক করে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে সরকার নিরন্তর কাজ করে চলছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই অঙ্গীকার মানুষের জীবনে পরিবর্তন আনছে। আজকের এই বিশেষ ধারাবাহিকে আমরা তুলে ধরছি এমনই এক দৃষ্টান্ত, যেখানে সেবা ও সুশাসনের এই ভাবনা বাস্তবে রূপ পেয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে।
1: স্বনির্ভরতার পথে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালের 8 এপ্রিল এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ এবং স্বকর্মসংস্থানের সঙ্গে যুক্ত মানুষকে সহজে ঋণ সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। মুদ্রা যোজনায় প্রাথমিকভাবে 3টি শ্রেণীতে ঋণের ব্যবস্থা ছিল, শিশু, কিশোর ও তরুণ। পরবর্তীতে তরুণ প্লাস শ্রেণীও যুক্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী, কারিগর, দোকানদার, পরিষেবা প্রদানকারী সহ বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তারা এই ঋণের মাধ্যমে তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের সুযোগ পান। শুধু আর্থিক সহায়তা নয়, মুদ্রা যোজনা দেশের যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মনির্ভর হতে উৎসাহিত করছে। এর মাধ্যমে নতুন উদ্যোগ গড়ে উঠছে, তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। মুদ্রা যোজনা ছোট উদ্যোগকে শক্তি দিয়ে স্বনির্ভর ভারতের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে চলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে এবং 5G পরিষেবার জন্য দেশে 550,000-এরও বেশি বেস স্টেশন রয়েছে। তিনি বলেন, গত এক দশকে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সুশাসনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। মোবাইলের মাধ্যমে এখন 100+ পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে প্রায় 50 লক্ষ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় 5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি পরিষেবাগুলিকে শক্তিশালী করেছে। এমনকি প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও এখন মানসম্পন্ন জ্ঞান অর্জন করতে পারছে। গত 10-12 বছরে মোবাইল ফোন শুধু আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এখন বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার জন্য কাজ করছে।
2: বিতে বর্ষো মে ভারত নে কনজ্যুমার সে ক্রিয়েটর বননে কি যাত্রা তয় কি হ্যায়। আব ভারত উস লক্ষ্য কি তরফ বড় রাহা হ্যায় জাহাঁ প্রোডাক্ট ডিজাইন ভি ভারত মে হোগা, উসকি টেকনোলজি ওর আইপি ভি ভারত কি হোগি। ইসকে লিয়ে হর জরুরি ইনসেন্টিভ দিয়ে যা রহে হ্যায়, হর জরুরি রিফর্মস কিয়ে যা রহে হ্যায়, ইয়ানি টেলিকম সেক্টর মে ভি রিফর্ম এক্সপ্রেস তেজি সে আগে বড় রহি হ্যায়।
0: 4 দিনব্যাপী এই সম্মেলনের এবারের মূল বিষয় সীমাহীন প্রসার, যা ডিজিটাল উদ্ভাবন, পরবর্তী প্রজন্মের সংযোগ এবং প্রযুক্তি চালিত প্রবৃত্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতাকে প্রতিফলিত করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত একটি জাতীয় অনুষ্ঠানে টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে জোশ টিমের সূচনা করেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে জোরদার করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের যুব সমাজের শক্তি, যোগাযোগ দক্ষতা ও প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে টিবি প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সামাজিক কুসংস্কার দূর করার বার্তা সারা দেশে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগরতলায় এক অনুষ্ঠানে পশ্চিম জেলা ভিত্তিক যোষ্টিমের সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদয়পুরের গোমতি জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোষ্টিমের সূচনা করা হয়। বিলুনিয়ায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে দক্ষিণ জেলা ভিত্তিক যোষ্টিমের সূচনা করা হয়। এদিকে কৈলাসহর সার্কিট হাউসে আজ জেলা টিবি ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। বৈঠকে জানানো হয় ঊনকোটি জেলাতে 92টি পঞ্চায়েত ও ভিলেজ কমিটির মধ্যে 65টি ইতিমধ্যেই টিবি মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ডে নবনির্মিত মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সের উদ্বোধন করেন। তিনি বলেন, মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছে। এই বহুতল কার পার্কিং চালু হওয়ার ফলে আগরতলা শহরের যানজট অনেকটাই হ্রাস পাবে। একই ধরনের পার্কিং ব্যবস্থা শহরে আরও কয়েকটি এলাকাতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাধারঘাটে একটি বৃহৎ ইউনিটি মল তৈরির কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই কমপ্লেক্সের আভ্যন্তরীণ সাজসজ্জায় ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের হস্তশিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, সময়ের সঙ্গে আগরতলা শহরের জনসংখ্যা ও নাগরিক চাহিদা বেড়েছে। আধুনিক মাল্টিলেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স চালুর ফলে নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং এর পাশাপাশি শহরের যানজট ও সৌন্দর্যায়নে ইতিবাচক পরিবর্তন আসবে। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ আগরতলার অরুন্ধতীনগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে 12 জনের পুলিশ দলের বাইক র্যালি গুজরাটের একতা নগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। র্যালির সূচনা করেন পুলিশ মহানির্দেশক জি এস রাও। এক ভারত শ্রেষ্ঠ ভারত ও নেশামুক্ত ভারতের বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে স্ট্যাচু অব ইউনিটির কাছে গিয়ে র্যালিটি শেষ হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল থেকে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। জিএসটি আধিকারিকদের গ্রেফতার করার ক্ষমতা রদ করা হলো। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে যোষ্টিমের সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। শুরু হতে যাচ্ছে অনুষ্ঠান পাক্ষিক কুইজ। বরাবরের মতন আমরা অনুষ্ঠান শুরুতেই জানিয়ে দেব এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত নিয়মাবলী। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রত্যেকে জানা আছে, তারপরও যারা একেবারে নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলা, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আবার বলে দিচ্ছি 8731875545 এই নম্বরে। খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে পরপর দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা যে কোনো বিষয় থেকে আপনাকে দুটো প্রশ্ন করা হবে। যদি আপনি একবারে অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার প্রাপকের তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে যদি একের অধিক দাবিদার হয়ে থাকেন তাহলে পরে এই অনুষ্ঠান শেষ হওয়ার প্রাক মুহূর্তে অর্থাৎ একেবারে অনুষ্ঠান শেষে আমরা লটারির মধ্য দিয়ে যে কোনো একজনকে বেছে নেব এবং পরবর্তী সময়ে আমাদেরই উদ্যোগ এবং আয়োজনে কোনো একটি অনুষ্ঠানে আপনার হাতে সেই পুরস্কারটি তুলে দেয়া হবে। এই হলো একেবারে সংক্ষিপ্ত নিয়মাবলী। অনুষ্ঠান শুরুতেই আমরা একটি বার্তা দিতে চাই যারা অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে, যারা অংশগ্রহণ করবেন বিশ্বাস রাখি আপনারা কোনো কিছু সাহায্য ছাড়া প্রশ্নগুলোর উত্তর দেবেন। দিতে হবে বা পারতেই হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, নিজের থেকে আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একেবারে সহজ সরলতার সঙ্গে যদি আপনি পুরস্কারটা পান তাহলে দেখবেন আপনার মনের মধ্যেও আনন্দ লাগবে। হয়তো আনন্দটা দ্বিগুণ হবে। তাই প্রত্যাশা রাখি কোনো ব্যক্তি কিংবা কোনো ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য ছাড়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাক্ষিক কুইজ অনুষ্ঠান।

ইতিমধ্যে একজন ফোন করেছেন, দেখছি কে আছেন। লাইনটা কেটে গেল। আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো, নমস্কার, কে বলছেন? শান্তির বাজার থেকে আকাশ দেবনাথ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, কি করা হয় আকাশ? আচ্ছা, কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 7-এ। ঠিক আছে, তোমার জন্য প্রশ্ন, কটা জামা কিনেছ? এটা প্রশ্ন নয়, এটা জানতে চাওয়া, এটা কুইজের প্রশ্ন নয়। কয়টা জামা কিনেছ? পুজুর জামা, স্যুট কিনেছ? ঠিক আছে, তোমার জন্য প্রশ্ন, তুমি প্রস্তুত? আচ্ছা, আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে 365 দিন সময় লাগে, তাই তো? কতদিন সময় নেয়? 365 দিন। কিন্তু মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতদিন সময় নেয়? মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে, তার চারদিকে ঘুরে আসতে কতদিন সময় নেয়? খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। 45 days।

তাই তো বললে, 45 দিন বললে তো, হয়নি তো আকাশ, অতটা তো নিতে পারলাম না। ঠিক আছে, সঙ্গে জুড়ে থাকবে, পড়াশোনা করো। আমরা সবাই জানি, লাইনটা কেটে দাও। পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন। আরেকজন ফোন করেছেন, হ্যালো, কে বলছেন? টুটন সাহা, কোথা থেকে? উদয়পুর টেপানিয়া থেকে। আচ্ছা, প্রশ্ন শুনেছেন, বলুন। 24 ঘন্টা? মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে, একবার প্রদক্ষিণ করতে মাত্র 24 ঘন্টা? 24 আওয়ার্স, তাই তো? ভুল উত্তর। ওকে, কোনো ব্যাপার নয়, আমরা দেখছি। একেবারে ইন্টারেস্টিং কোশ্চেন, দেখছি পরে কে আছেন। হ্যালো, হ্যাঁ কে, হ্যাঁ নমস্কার, কে বলছেন? প্রেম সিং। আচ্ছা, আপনি কোশ্চেন শোনায়, মঙ্গল গ্রহ হামারি যে সৌরমন্ডল হ্যাঁ পর মঙ্গল গ্রহ সূর্য সূর্যা ঠিক এসে প্রদক্ষিণ করলে কে লিয়ে এক বার ওয়ান টাইম কতনা টাইম লেতি হ্যাঁ পরিক্রমা করলে কে লিয়ে সূর্যকে মঙ্গল গ্রহ পরিক্রমা করলে কে লিয়ে কতনে টাইম জরুরত হ্যাঁ 687 ইজ রাইট আনসার। থ্যাংক ইউ, বাহ, ব্রিলিয়েন্ট আনসার, খুব ভালো লাগলো, বহুত আচ্ছা হ্যায়। আপ ক্যা করতে? বাহ, আচ্ছা, কহাঁ পর? আচ্ছা, মধ্যপ্রদেশ। আচ্ছা, আগর আপনি আজ কি বিজেতা হ্যায় তো আপ কেসে কে ইহাঁ পর যো পুরস্কার হাম দেতি হ্যায় উসকো রিসিভ করনে কে লিয়ে আপ আয়েঙ্গে? কুরিয়ার, ঠিক হ্যায়, পহলে আপ দূসরি প্রশ্ন কে উত্তর দিজিয়ে, ঠিক হ্যায়, ওকে। আপকে লিয়ে ইয়ে কোশ্চেন, হ্যালো, হ্যাঁ জুড়ে রে না, বঙ্কিমচন্দ্র কহাঁ পর আর কোন সে সাল মে উনকি জন্ম হুয়া থা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সে সাল মে ইস লিটারেচার বা সাহিত্যিক জন্ম হুয়া থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি বলো, জলদি প্লিজ। হ্যাঁ, 26 জুলাই, হ্যাঁ 1838 ইজ রাইট আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপকে নাম শুভ নাম বলিয়ে, প্রেম।

হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? অরিজিৎ মিত্র কোথা থেকে? আর্যকলোনি থেকে অরিজিৎ মিত্র। ঠিক আছে, প্রশ্ন করব। আজকে আমাদের একজন প্রখ্যাত শিল্পী, ভারতবর্ষের একজন প্রখ্যাত শিল্পী মারা গেছেন, সবাই জানেই। আমরা জানেন তো আপনি নিশ্চয়ই, নানা পাটেকর। এই নানা পাটেকর আসল নাম কি? আসল নাম কি? গজানন পাটেকর, বিশ্বনাথ গজানন পাটেকর, বিশ্বনাথ, বিশ্বনাথ, তাই তো? ইজ রাইট অ্যান্সার, ধন্যবাদ। তারপরের প্রশ্ন। আচ্ছা, হ্যালো, আপনি নিশ্চয়ই সঙ্গে আছেন? আচ্ছা, আপনার জন্য এবারে প্রশ্ন। চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করাকে কি বলে? চাঁদের একবার পৃথিবীকে যে প্রদক্ষিণ করে এটাকে কি বলে? আহ্নিক গতি। আহ্নিক গতি নিতে পারলাম না, এটাকে একটা আর সময় দিতে পারলাম না। চন্দ্রমাস, সেটাকে বলা হয় চন্দ্রমাস। চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করাকে চন্দ্রমাস বলে। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাব। দেখছি কে আছেন সঙ্গে। হ্যালো, হ্যাঁ কি বলছেন? চার্লি কর্মকার, পূর্ব কলাবাড়িয়া থেকে, স্বাগত আপনাকে।

বলুন না, সময়টা বেশি নেবেন না আর কি। আচ্ছা, 28/5/2026। দেখুন, আমরা এখনো এ বিষয়ে কোনো অনুষ্ঠান করিনি, যখনই করব নিশ্চয়ই আপনার কাছে ফোন যাবে, আমরা ফোন করতে চেষ্টা করব বা ফোন করব বা অন্যভাবে হলেও আমরা আপনার কাছে আমন্ত্রণপত্র তুলে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আপনি প্রস্তুত আছেন তো? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। সূর্যের একেবারে দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটা? দ্বিতীয় নিকটতম গ্রহ আচ্ছা আচ্ছা চন্দ্র, ভুল উত্তর। হ্যাঁ, স্বাভাবিক। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ধন্যবাদ, ভালো থাকবেন আর আপনি সুস্থ হয়ে উঠুন। পৃথিবীর সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটা? হ্যালো, কি বলছেন? মেলা ঘুরতে কি রতন দাস? হ্যাঁ, স্বাগত আপনাকে রতনবাবু। এই প্রশ্ন, হ্যাঁ নমস্কার, প্রশ্ন শুনেছেন? উত্তর বলুন। শুক্র ইজ রাইট অ্যান্সার, একেবারে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্ন আপনার জন্য।

হ্যালো, রতনবাবু আছেন সঙ্গে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেপালের বৃহত্তম নদীর নাম কি? নেপালের বৃহত্তম নদী? হ্যাঁ, নদী নদী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। যে কত সহজ সরলভাবে বলা, পারাটা কোনো অন্যায় নয়, না পারাটার কোনো অন্যায় নয়। এই যে না পারার মধ্যে অনেক সহজ সরলতা সততা জড়িয়ে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছেন? আগরতলা থেকে? সুমন মোহরি, আগরতলা থেকে। আচ্ছা আচ্ছা, আপনার জন্য প্রশ্ন। হ্যালো, আচ্ছা আচ্ছা, বঙ্গসুন্দরী কাব্য কে রচনা করেন? বঙ্গসুন্দরী কাব্য কে রচনা করেন? সঙ্গে আছেন? একটু তাড়াতাড়ি উত্তর দেবেন প্লিজ। বঙ্গসুন্দরী কাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইজ রং আনসার। বঙ্গসুন্দরী কাব্য কি রচনা করেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বিশ্বজিৎ পাল বলুন। বিশ্বজিৎ বাবু প্রশ্ন শুনেছেন? বলুন। এই যে ওনাকে দ্বিতীয় প্রশ্নটা করলাম, বঙ্গসুন্দরী কাব্য কে রচনা করেন? ইয়েস, রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি নিশ্চিত? ভুল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনিও ভালো থাকবেন। বঙ্গসুন্দরী কাব্য কে রচনা করেন? একজন বিখ্যাত সাহিত্যিক। হ্যালো কেউ আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে কেশব চক্রবর্তী, নিয়মিত শ্রোতা বন্ধু, স্বাগত আপনাকে। প্রশ্ন আপনাকেও শুভেচ্ছা জানালাম, আপনার পরিবারকেও শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন, সবাইকে নিয়ে সুস্থ থাকবেন। প্রশ্ন শুনেছেন কেশববাবু? ইয়েস, বিহারী বিহারীলাল চক্রবর্তী, একেবারে সঠিক উত্তর, বিহারীলাল চক্রবর্তী। তারপরের প্রশ্ন, ঠিক আছে, চিন্তা তরঙ্গিনী কাব্যকার লেখা? চিন্তা তরঙ্গিনী, হ্যাঁ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্রিলিয়েন্ট আনসার কেশববাবু, ব্রিলিয়েন্ট আনসার, অনেক অনেক শুভেচ্ছা। নামটা আবার বলবেন? কেশব চক্রবর্তী।
কেশব চক্রবর্তী আগে পেয়েছিলেন? আগে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা যাই হোক, আজকে তো পেলেন না। আপনার ফোন নাম্বারটা বলুন। 6033481760। আগে যেই পুরস্কারটা তখন পেয়ে গিয়েছিলেন? না না, এর আমাদের এখান থেকে আগে কোনো এই যে অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে আপনি বিজয় হয়েছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক পুরস্কার গ্রহণ করেছিলেন ওই সময়? অসুস্থ ছিলেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে আমন্ত্রণ করা হয়েছিল, আপনি অসুস্থ ছিলেন, ঠিক আছে। যাই হোক, দেখা যাক আজকের অনুষ্ঠান শেষ। এখন পর্যন্ত আপনারা দুজন, একজন প্রেম সিং সিসোদিয়া এবং আপনি কেশব চক্রবর্তী, ওকে, অপেক্ষা করুন, দেখছি কে আছেন সঙ্গে। ধন্যবাদ। আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে ফিরে যাব। কে আছেন আমরা অপেক্ষায়।

हेलो हेलो हेलो नमस्कार, के बोलछेन? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? তাপস গুপ্ত, জুলাইবাড়ি থেকে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন। হ্যালো, হ্যাঁ, আপনার জন্য মহাকাশ থেকে প্রশ্ন করছি, কেমন? হ্যাঁ, মঙ্গলে বায়ুর চাপ পৃথিবী চাপের চেয়ে কত ভাগ? মঙ্গলের বায়ুর চাপ, প্রত্যেকটাই গ্রহের তো একটা চাপ আছে, এই যে মঙ্গলের বায়ুর চাপ পৃথিবীর চাপের চেয়ে কত ভাগ বেশি কিংবা কত ভাগ কম, কিংবা কত ভাগের কত ভাগ? মঙ্গলের বায়ুর চাপ পৃথিবী চাপের কত ভাগ? আপনি প্রশ্নটা শুনুন, মঙ্গলের বায়ুর চাপ পৃথিবী চাপের কত ভাগ, অর্থাৎ পৃথিবীর যে চাপটা থাকে সেটা মঙ্গলের কতটুকু? জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট ভুল উত্তর, 100 ভাগের এক ভাগ। ঠিক আছে, ওকে। আমরা দেখছি পরে কে আছেন। আপনারা শুনছেন পাক্ষিক কুইজ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনারা ফোন করতে পারেন 8731875545 এই নম্বরে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বাতিসা কলোনি থেকে বচ্চন, ত্রিপুরা। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন। মারাঠি অভিনেত্রী তনুশ্রী দত্ত কোন সিনেমায়? হ্যালো, কোন সিনেমায় নানা পাটকরের সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা পরে শ্রোতা বন্ধুর কাছে যাব। হ্যালো, নমস্কার, কে বলছেন? মিঠুন চক্রবর্তী, ব্যাঙ্গালোর থেকে। বাহ, খুব ভালো। আপনার জন্য প্রশ্ন, ওখানে কি করেন আপনি? প্রাইভেট কোম্পানিতে জব করেন, বাড়ি ত্রিপুরাতে নাকি? শ্রীভূমি। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীভূমিতে, মানে করিমগঞ্জ। হ্যাঁ, পরে শ্রীভূমি হয়েছে, ঠিক আছে। আপনার জন্য প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে শান্তির জল কে রচনা করেন? শান্তি জল
শান্তি জল কে রচনা করেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, সময় বেশি করে দেওয়া যাবে না। হ্যালো, দুঃখিত, আর সময় দিতে পারলাম না। হ্যালো।

হ্যালো হ্যালো, কেউ আছেন সঙ্গে? কে বলছেন? মাধবনগর থেকে অঙ্কন মজুমদার। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন, কি করা হয়? ক্লাস সেভেনে পড়া হয়। আচ্ছা, পরশুরাম কার ছদ্মনাম? খুব তাড়াতাড়ি বলতে হবে, পরশুরাম কার ছদ্মনাম? বলা উচিত ছিল রাজশেখর বসু। সাহিত্যিক রাজশেখর বসু, উনি ছদ্মনামে লিখতেন পরশুরাম বলে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাব। আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে।

বেনের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সায়ন পাটারি। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, ঠিক আছে? বলছি, তুমি শুধু 25শে বৈশাখ, এটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তুমি শুধু 25শে বৈশাখ, এই লেখাটা রবীন্দ্রনাথ ঠাকুরের? ভুল উত্তর। ভুল উত্তর। তুমি শুধু 25শে বৈশাখ, এটা একজন বিখ্যাত সাহিত্যিকের লেখা। 25শে বৈশাখটা রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে, বা রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু তুমি শুধু 25শে বৈশাখ, এটা একজন বিখ্যাত সাহিত্যিকের লেখা। আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে যাব, দেখছি। আপনারা শুনছেন পাক্ষিক কুইজ অনুষ্ঠান।

হ্যালো, হ্যাঁ কি বলছেন? রাজেন্দ্র, রাজেন্দ্র মজুমদার কোথা থেকে? নারায়ণ মজুমদার কোথা থেকে? মাধবনগর থেকে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি প্রস্তুত তো মানসিকভাবে? ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন। ভাববার কথা এই গ্রন্থটি কার লেখা? ভাববার কথা, ভাববার, আমরা বলি না বিষয়টা ভাববার বিষয়। এই যে ভাববার কথা, একজন বিখ্যাত লোক যিনি আমাদের ভারতবর্ষের একজন কৃতি সন্তান,

স্বামী বিবেকানন্দ ইজ রাইট আনসার। স্বামী বিবেকানন্দ, বাহ খুব ভালো। তারপরের প্রশ্ন, ঠিক আছে, বেদ রচনার আনুমানিক কালটা বলতে হবে আপনাকে। বেদ রচনার আনুমানিক কাল খুব তাড়াতাড়ি বলতে হবে। খুব তাড়াতাড়ি। ১৮০০। ভুল উত্তর। ১৫০০ খ্রিস্টপূর্বাব্ধ। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।

হ্যালো, কি বলছেন? জুলাইবাড়ি থেকে সায়ন পাটারি কি করা হয়? প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্ন করছি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? খুব তাড়াতাড়ি বলতে হবে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, গাঙ্গেয় বদ্বীপ কোথায়? সুন্দরবন, উত্তরটা হবে সুন্দরবন। গাঙ্গেয় বদ্বীপ, আপনি বললেন গাঙ্গেয় বদ্বীপ, এটা হবে সুন্দরবন। সুতরাং উত্তরটা নিতে পারলাম না। ঠিক আছে, আমরা অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে এসে গেছি, দেখছি আর কেউ আছেন কি না। আমরা তারপরেই আমাদের আজকের যে দুজন বিজেতা দাবিদার আছেন, হ্যাঁ দেখছি আমাদের লাস্ট ফোন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি বলছেন? প্রেমজি চক্রবর্তী, হ্যাঁ অসম রাজ্যের শ্রীভূমি থেকে। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন। মানুষের রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পায়? হ্যাঁ, চিনির পরিমাণ বৃদ্ধি পায় কখন? বয়স হয়ে গেলে বৃদ্ধি পায় কেন? কম হলে পরে বৃদ্ধি হয় না? আপনাকে প্রপার উত্তরটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কি ঘুরছে অ্যাপস? কি কি ঘুরছে অ্যাপসটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাকে অভিনন্দন। আপনাদের ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আপনাদের নিয়েই এই অনুষ্ঠান। আপনারা অংশগ্রহণ করেন বলেই এই অনুষ্ঠানটা ভালো। হ্যাঁ আমি ছিলাম।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন চ্যালেঞ্জ করেছিল পরবর্তী সময়ে। না এটা নয়, আমাদেরও ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তারপরও আমরা একেবারে প্রস্তুত হয়ে আসি, কোথাও না কোথাও হয়তো ভুল হয়ে যেতেও পারে।

যাই হোক, দেখুন সবাইকে নিয়েই তো চলতে হবে। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি। আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আমরা আর কোনো ফোন নেব না। আমরা শুধুমাত্র জানিয়ে দিচ্ছি আজকের এই পাক্ষিক কুইজ অনুষ্ঠান শেষে কে বিজয়ী হয়েছেন। দুজন দাবিদার, একজন প্রেম সিং সিসোদিয়া, যার ফোন নাম্বার 8111-394027, আরেকজন কেশব চক্রবর্তী, উনি আগরতলা থেকে ফোন করেছেন 6033-481-760। আমরা লটারির মধ্য দিয়ে একজনকে বেছে নেওয়ার জন্য বলবো। এ হলো চিরকুট এক, আর এ হলো চিরকুট দুই। একজনের নাম বেছে নিচ্ছি আমরা, দেখছি কে ভাগ্যবান সে ব্যক্তি। একটা চিরকুট, হ্যাঁ, এতে দেখা যাচ্ছে আজকের ভাগ্যবান কেশব চক্রবর্তী, আগরতলা থেকে কেশব চক্রবর্তী, অনেক অনেক অভিনন্দন আপনাকে আজকের এ পাখি কুইজ অনুষ্ঠানে পুরস্কার প্রাপকের তালিকায় আপনাকে বিজয়ী বলে ঘোষণা করলাম, ধন্যবাদ। আবারও বলছি, আমাদের আয়োজনে কোনো একটি অনুষ্ঠানে পরবর্তী সময়ে আপনাকে এবং আপনারা যারা পুরস্কার প্রাপকের তালিকায় আছেন তাদের হাতে আমরা সেই পুরস্কারটা সসম্মানে তুলে দেব। তাহলে আজকের বিজয়ী কেশব চক্রবর্তী, আবারও বলছি, সেই সঙ্গে আজকের অনুষ্ঠান থেকে আমরা এখানে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আমরা প্রবেশ করব বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আকাশবাণী মিলনিয়া, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পাক্ষিক কুইজ। শুরু হচ্ছে অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় উদয়পুর সুসঙ্গম শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি আজকের যুববাণী অনুষ্ঠান আমাদের স্বর্গমের যুব বন্ধুদের নিয়ে। যুব বন্ধুরা সবাই ভালো আছো তো?

আমাদের যুব সমাজের মেরুদণ্ড স্বামী বিবেকানন্দ, যার বাণীগুলি আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায়। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। চলো সবাই মিলে বিবেকানন্দের একটি গান করি

ধন্যবাদ সবাইকে। এখন একটি ভিন্ন রকমের লোকগীতি শোনাবে আমাদের রিমার

ধন্যবাদ রিমাকে এত সুন্দর একটি লোকগীতি শোনানোর জন্য। মেঘ করে আসে নৈরাশ্যের পাল্লা হয় ভারী, মন্দ গুলাটে রুক্ষতা গ্রাসে মুহের অলিক মায়া জাল, অধম্য পরাভূত স্বপ্নে আর্তনাদ, অবিশ্বাস আলিঙ্গনে ছন্ন ছাড়া পিছু টান।

ধন্যবাদ তোমাকে। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো যুববাণী অনুষ্ঠানটি শেষ করলাম।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন যুববাণী অনুষ্ঠানে উদয়পুর সুরগম সুসঙ্গম সংস্থার শিল্পীবৃন্দের পরিবেশনায় এই অনুষ্ঠানটি।

আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠানের সারগম। এতে যন্ত্রসঙ্গীত সেতার বাদনে শুনবেন রাগ ঝিনঝুড়ি, শিল্পী শহীদ পারভেজ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বর্গম অনুষ্ঠানে যন্ত্রসংগীত সেতারে রাগ ঝিনঝোটি। শিল্পী ছিলেন শহীদ পারভেজ, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:02। শুরু হচ্ছে হারানো দিনের গান, শিল্পী সতীনাথ মুখার্জী।